আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাচ্ছে। একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পাবেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আজ শনিবার, 6ই আষাঢ় 1948 শকাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 4 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 অনুষ্ঠান জায়নাক। সকাল 9:10 দেশ বন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক সংযোজনায় হিন্দি গান

সকাল 11টায় শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, 12টায় ককবরক অনুষ্ঠান লেলামানি যারা, দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী প্রতিমা বড়ুয়ার কণ্ঠে, দুপুর 1:50 দ্বিজেন্দ্রগীতি শুনবেন শিল্পী সুজাতা মজুমদার। শুনলেন আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: Sukhjeet Singh and Harmanpreet Singh scored in the second quarter, while Hardik Singh, Jugraj Singh, Abhishek and Rajkumar Pal added four more goals in the third. Dilpreet Singh completed the rout with a goal in the fourth quarter. India will next face England tomorrow. In FIFA World Cup 2026, France defeated Norway 4-1 in Group 1 clash at Boston Stadium in Massachusetts, US. Ousmane Dembele scored a first-half hat-trick, helping France to finish at the top of the Group 1. In another Group 1 fixture, Senegal defeated Iraq 5-0 in Toronto. This big win keeps Senegal in contention of reaching last 32 as one of best third-place teams. And that is the end of this news bulletin.
1: এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ। আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। কথায় বলে ছেলেকে মানুষ করিতে হয়, আমার বোধ হয় ওই কাজটি কোনো পিতামাতার সাধ্যে আত্ম নয় এবং কেহ তজ্জন্য চেষ্টাও করে না। ইংরাজ আপনার ছেলেকে ইংরাজ করিবারই চেষ্টা করেন এবং তাহাই করিতে পারেন। চিনিও আপন সন্তানকে চিনিও করিবার নিমিত্তই যত্ন করেন এবং তাহাই করিতে থাকেন। এইরূপ বিভিন্ন জাতীয় লোকেরা আপন আপন জাতির বিশেষ ধর্ম এবং গুণের দ্বারাই স্বীয় বংশধরদিগকে বিভূষিত করিতে চাহেন। কেহই মনুষ্য সাধারণ ধর্মের প্রতি দৃষ্টি রাখিয়া সন্তানের পালন এবং শিক্ষা সম্পাদন করেন না। তবে যে সাধারণ মনুষ্য ধর্মগুলি সকল জাতিতেই বিদ্যমান আছে, জাত্য অনুযায়ী শিক্ষা প্রদান করিতে করিতে সেই সকল ধর্ম সর্বজাতীয় মনুষ্য শিশুরই শিক্ষা হইয়া থাকে তাহার সন্দেহ নাই। অতএব সকল দেশেরই শিক্ষা প্রণালী মনুষ্য সাধারণ ধর্মের প্রতি লক্ষ্য না করিয়া জাতির ধর্ম সাধনের উদ্দেশ্যেই প্রবাহিত হইয়া থাকে। ফল কথা তাহাই হইতে পারে এবং তাহাই হওয়া উচিত। তাহাই হইতে পারে এই জন্য যে মনুষ্য মাত্রেরই মন পূর্বপুরুষদিগের সংস্কার এবং আপনাদিগের প্রত্যক্ষীভূত ব্যাপার সমস্তের সমবায়ে সংগঠিত হয়। সংস্কার সজাতীয় পূর্বপুরুষদিগের হইতে আইসে, প্রত্যক্ষীভূত ব্যাপারের সমধিক ভাবও সজাতীয় জনগণের কার্যকলাপ। এজন্য জাতীয় ভাব পরিহার করা মানব মনের অসাধ্য। বায়ুমণ্ডল অতিক্রম করিয়া যেমন উড্ডয়ন হয় না, জল ছাড়িয়া যেমন সন্তরণ সম্ভবে না, তকসীমার বহির্ভাগে যেমন স্পর্শ জ্ঞান হইতে পারে না, তেমনি জাতীয় ভাব পরিশূন্য হইয়া কোনো ব্যাপারের অনুষ্ঠানও মনুষ্য কর্তৃক সাধিত হইতে পারে না। তদ্ভিন্ন সমাজের হিতাহিত লইয়াই সমাজ অন্তর্গত মনুজগণের হিতাহিত সকল সময়ে সকল দেশে সকল অবস্থায় সকল সমাজের হিতাহিত এক নয়। বর্বর, অর্ধসভ্য, পূর্ণসভ্য প্রভৃতি বিভিন্ন সমাজের হিতাহিত অনেকাংশেই পরস্পর বিভিন্ন। বিজিত এবং বিজেতা, দুর্বল এবং সবল, দৃঢ় এবং শিথিল প্রভৃতি ভিন্ন ভিন্ন সমাজের হিতাহিত এক নয়। অভ্যুদয় উন্মুখ এবং পতন প্রবণ জাতির হিতাহিত এক নয়। সুতরাং সমাজের অবস্থা ভেদে সমাজের প্রয়োজন ভিন্নরূপ হইয়া থাকে এবং সমাজের প্রয়োজনে সাধনোপযোগী অনুষ্ঠানও কাজেই ভিন্নরূপ হওয়া আবশ্যক। সমাজের প্রয়োজন সাধনোপযোগী অনুষ্ঠানেই প্রকৃত শিক্ষার বিষয়। এই ভিত্তি অবলম্বন করিয়াই আমাদিগের শিক্ষা প্রণালী সংস্থাপিত হয়, ইহাই আমার একান্ত অভিলাষ। আমরা বাঙালি, আমাদিগের সমাজ যে ভাবাপন্ন তাহাতে আমাদিগের প্রয়োজন কি

0: এইটি সুপরিস্ফুট রূপে অবধারিত করিয়া আমাদিগের পরবর্তী পুরুষেরা যাহাতে ওই সকল প্রয়োজন সাধনে সক্ষম হয় তাহার উপায় করিয়া দেয়াই আমাদিগের প্রকৃত শিক্ষাদান। মনুষ্যত্ব সাধন মস্ত কথা। মনুষ্যত্ব যে কি এবং উহা যে কি নয় বা কি হইতে পারে তাহা এ পর্যন্ত বোধ হয় কেহই স্পষ্টরূপে বুঝিতে এবং বলিতে পারেন নাই। অতএব কিরূপ হইলে ছেলেটি প্রকৃত মনুষ্য হইবে তাহা না ভাবিতে গিয়া কিরূপ হইলে ছেলেটি সমাজের অভাব মোচনে সাহায্য করিতে পারিবে তাহাই চিন্তা করা আবশ্যক।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। অঞ্জলিতে আজ প্রথম গানখানি শুনুন স্বাগতের কণ্ঠে।

এতক্ষণ অঞ্জলি অনুষ্ঠানে শুনছিলেন ভক্তিমূলক গান। আকাশবাণী আগরতলা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুম্নি খোরান।

0: মৈতু নারকদি লিগি লাগাই টং মং চামং তে চাশমাই টংমানি বিশিং তৈ সাগ এইচ আই বি সলই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে সাকাম নগো থাঙ্গি আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাং কক বিতি না দি
0: এইচ আই বি তে এইচ নি কক কবিনো কাহাম কে সিদে নিনি লাংমানো হামজাগৈ এইচ নো কাসুদে
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাকামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক অকনো মৈতু নারক দি এইচ আই বি সলোয় টংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ফাই নাই শাল কলক রমই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থুই কপুর কিসা নাই তাই থুপুরো বেলাই খেলুম নাই অবকারিব জুদা তমুঙ্গ নুকজাকই মানো
1: আবো হাইরক নুকজাকে গানানে সাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাখামতে নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাপাং বাই লোকো হামকাই নিবাগে আওয়াই যাক

যতনো ফুংকাহাম তেই লামসগো তিনি হায়ুনি খরাং পান্ডাও তিনি চা সাল তালিয়ং তালনি সালচি দক সালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশি জুন তালনি সাল নিচিসনি সালমারি নিশাই নিচি দক ইংরেজি বিশি নিরা থামচি দক পয়েন্ট ব্রে মিটার সাশাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবার সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এম তে এফ এম নিব খাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ পান্ডানি পুইলাও নচং খালায়ানো ককাহাম তিনি নি ককাহাম নাহারজাখা ডক্টর এ পি জে আব্দুল কালাম সালাংমা ককরক শাক শাক ন কাহাম তনিনা নিবাগৈ শাক ন শাক মাথার নাই তামনি হিনমালে হামিয়ানো কেব কাহাম খাইনা নাইয়া বরক ন সাকা সাকা নগৈ তা সেলেংদি রম দি বিনি বিশৃঙ্গ অবহায় কাইসা তঙ্গৈমা

0: abo rangchak rijakni saifano morok imang kamao muktrini bachake tei bororokbo omo haikeno kamaui thango bini shakni samung nangma paikha hinke puitu baijak tei khibi kabujak jorate kifil phaiya naithok shalshanono khibi thangnai phia simung te gyan rokle thia sakno nungbai tongnai baksha baksha borok sak sakno bolayo tei sakno belai kotor hiniwan sugo phia borok obono saimanyana khumni motom bahai tei borokni bolaimung srap sase haike chung asik jora কক কাহাম ডক্টর এপিজে আব্দুল কালাম সালংমা কগ্র খনালাইখা
1: আও গিসিং জরা তিনি তিনি সালো তাম তাম পাটি উই থাকা আবনতে সাইমান লায়ান 1847 বিসি ও নিউ ইয়র্ক তে বস্টন টেলিগ্রাফ নি বিশিং দুই বড় করুং লাইমানি তিনি তিনি সালো তে আবনু কারিফানো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শেয়ার অফ বেলাইখেন তিনি তিনি সাল আবো বরক নি যে আবো দরপতন এবং খাবার মরক মানে খাইকলাই যাক মানে সাল তে আবনো কারিফানো ফেডারেল সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন তিনি নি সালন সংস্থা যাক মানে আবংখা 1935 বিসি ও বুস্টন জিম লন্ডুস ন মেচেনই ডেনু উমাহুনি কুস্তি ও ব চ্যাম্পিয়ন এবং খাবার কপ্লাই মানে সাল হাই নহাই 1940 বিসি ও সোভিয়েত নি যে শঙ্করাগ্রক রুমানিয়া ন বরক এটা ক্লাইমানি ব শাল আবন কারিফানো 1976 বিসি ও পর্তুগিজ নি জেনারেল অ্যান্টোনিও এনএস ব পুইলা বন রাষ্ট্রবক্রকনি সাইজাক মানে শাল 1977 বিসি ও সুপ্রিম কোর্ট বানি সিমি ব্রী ভুট বাই রিমানি যে আইনজীবী এবার খাইবা সেরং থ্রিং রগ্ন বরকনি বাকে কাইসা এড রিজাক মানে এবার খাইবা আবুনি বাকে কাইসা পারমিশন রিমানি শাল আও তে আবনো কারিফানো 1978 বিসি ও কেনিয়ানি হেনরি রুনু থামসাই মিটার রজে ব খাচিক মানে কাইসা রেকর্ড খাইকা সাত ঘন্টা বত্রিশ মিনিট এক সেকেন্ড বাই হায়ুঙ্গ ব রেকর্ড খাইকা তে আবনো কারিফানো তঙ্গ 1998 বিসি ও মালয়েশিয়ানি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস নি সংসার জাকমানি শাল আও গেসং আসক জরা খানাকা তিনি লাইথাং জরানি কগ্রক

आव जों दाबो खनालायनाय तिनिनि तांबिति जों खनालायानो वाक्रे एबाके यंचा कायनानि दै नायगानि नति कक्रक किसा চিনি বড় রক হিনকে বা ওয়াকরে হিন তেই কেব কেব রক হিনকে বা ইয়ংচাক হিন সাইন্স বাইকে পার্কিয়া তিমরিয়ানা হিনজাগি তঙ্গ ইংলিশ বাইকে ট্রিবিন তেই স্ট্রিংকিবিন হিন ওয়াকরে গবং কুক অংমানি থাইরক অংখা থাইল্যান্ড মালয়েশিয়া মায়ানমার ইন্ডোনেশিয়া আসাম তেই মণিপুর হাইফানো তাবো হিনকে চীনে হাসে ত্রিপুরাও বেলাইখেন অংমানি রক নগো ওয়াকরে বুফাং কলক কতর অংগো আবনি বাকিন বথাইনি লগে লগে বুফাংব চিনি সামুঙ্গ নাঙ্গো এবা জং সামুঙ্গ থেপাও ওয়াকরে চিনি শাকনি বেমার রমদি ডায়াবেটিস এলডিএল কোলেস্টেরল ন খাইখলাই থানি লিভার তৈ ক্যান্সার বেমার ন কাশু থানি তৈ চিনি ওয়ানা চিন্তা ন কাশু থানিব ওয়াকরে বেলাইন সামুং খালায়ও ওয়াকরে ন জং মসদেং মুই তৈ পদ্রে পদ খালাই সানামুই চাইমানো রম দি জরা কারিব উল রগ জানা বাকে পিকল এবার আচার সানামই খাতেওই চাউই মানো বিনি বুথাই কুমুননি বুসলি রগব চং খাতেওই চাউই মানো হাইকে চং অব খাই কাহিনকে নগ চামানি লগে লগি ফালিব।

0: চিনি রংরক আজিও ইমান তাবুক সিলাইয়ানো ওয়াক্রে কাহিনী রায় রকন ওয়াক্রে বুথাই কাহামনি বুঝলই ন হপুং তুয় খে জমই সালসানিয়াগুলো নই সেন্টিমিটার হা কুথুককে বতং বতং খাই ফবই মারিনাই কাইমানি থাইনো তো সকাংন স্রাই স্রাইকে রফরফকে হানো সামুই মানা হারাই হাও বুঝলই ফবমানিয়াগুলো বেলাই কুতুং তৈ কচাংনি ইয়াক কাকগ্রীনানি বাকে জাব্রা বব্রা বাইকে যাই যাইকে ফিনসাওই মারিনাই সালচিতেই সালচি বা সালনি ইয়াগুলো খেন বুমুক পেরনানি চেঙ্গো ফাংবসা বাই ফাংবসা চালমানি নৈচি ফিট অংনানি নাংনাই ফাংবসা কাইমানি বিশিব্রী বিশিবানী উলন বুবার বারনা চেঙ্গো হাইকে সঙ্গা সজরা তিনি নি তাং বিদিও ওয়াক্রে খাইনানো তুই কক থাইজা থাইনি খানালাইকা
1: আও গেসঙ্গ জর সাকাম খাইনি ককনি ফাইসিং থাং লাইয়ানো ইয়োগা খাইমানি বিশিং তুই জংচিনি বেমারকনো বাহাকে কাশুই মান অবংখা সিনি বরকনি কাইসে লাইফ স্টাইল বেমার হিনজাগো যে বেমারনি বিশিং খবজাগো ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার তে আবনো কারিফানো হার্ট অ্যাটাক রোগ এবার হার্টনি যে বেমারক মানজাক মানি আবো সং রেগুলার ইয়োগা প্রাণায়াম তে ধ্যান আবহাই খাইমানি বিশিং তুই ইমিউনিটি বাংরি ও মেটাবলিজম বসং কন্ট্রোল খাইও তে সিনি শাকনি যে অবহাই স্ট্রেস দমানি আবরক নব খাইকলাই থানি ও চুবাও বাহাইকে হিমানি অ ব্যায়ামনি বিশিং তুই সং পুইলাও নুখা হংকে কাইসা বরকনি ওয়ান সুকমানি কাইসা ওয়ান অবহাই ন যে মানসিক চাপ তে চিনি যে এনজাইটি এবার ওয়ান মানে যে তো মানে স্ট্রেস বা এনজাইটি আবন খাইকলাই মানে চিনি তাবুনি অ মলনি বড় রকসানা থাকা হংকে গবাং কুক ন বেলেখেন স্ট্রেস রক খাই মানে ওয়ানা মানে অবহাইর বুঝ নুকজাকো আবনি বাকে মেডিটেশন এবার খাবার ধ্যান খাই মানে বিশিং তুই হামা কল খে হরকা হংকে আবন সং ব্যায়ামনি বিশিং তুই চিনি স্নায়ুতন্ত্র এবার খাইবা চিনি যে স্ট্রেস হরমোন আবন থিতি এবার খাইবা কচাং খাই তানিও চুবাও আবন কারি ফান যে অবহাই থুইনি সানা থাকাঙ্গাই চিনি হাই ব্লাড প্রেসার হোক এবার খাইবা যে অবহাই বেমার খানি বেমার হোক আবরক নব কন্ট্রোল খাই তানিও চুবাও তমু রেগুলার প্রাণায়াম খাইমানি বিশিং তুই এবার খাইবা আচুগৈ সং আসন খাইমানি বিশিং তুই আবো ব্লাড সার্কেল এবার খাবো থুই রক থাংলাই সুন থিতি খাইও আবো কাইসা হামিয়া কলেস্টেরল নব খাইখলাইমানি নুকজাগো তে সং হাই ব্লাড প্রেসার নব যে আবুনি কিরিমা সিংসা তংমানি আবো নব থিতি খাই তানিও চুবাও আবনো কারিফানো ব্লাড সুগার নব বাহাইকে কন্ট্রোল খাই হিমানি সালব্রুম ব্রুম সং ব্যায়াম রক যোগা ব্যায়াম রক খাইমানি বিশিং তুই চিনি অগ্নাশয় আবো এবার খাইবা সানা থাকা বিপাকীয় যে প্রক্রিয়া তংমানি আবনো ডেভেলপ খাইও আবনি বাকে সং অবহাইকে নুকজাগো ডায়াবেটিস নব কাশু মান মানি অবহাই রকে সং নুকজাগো বেলাখেন খাই খাইয়ে আবনো কালে কারি ফানো সং ওয়েট ম্যানেজমেন্ট এবার খাই চিনি হিলিং মানো বাহাইকে সং থিতে খাই তো নিমান সং নুগৈমানো গবাং মা অবহাই ব্যায়াম খাইমানি বিশিং তুই খুলুমানি হাই এবার খাইবা গবাং মা ব্যায়াম দঙ্গ আবরকনি বিশিং তুই চিনি নাংকুকমানি সেলাইপানো বারা আলাইদা যে ক্যালোরি দমানি তে আবনো খাইখলাইনানি আবনো কারিফানো হজমনি যে ফান দমানি আবনো বাংরিনানি বাকে চুবাও এবার খাইবা আবো ওবেসিটি এবার চিনি নাংমানি বারা সা হিলিকমানি আবরকন খাইখলাইথানিও চুবাও তে কাইসা হাইন হাই যেন বেমার রোগ নব কাশু মানে এবার খাবার রোগ প্রতিরোধনি যে ক্ষমতা আবাবো বাঙে থাঙো যেন যোগা এবার খাবার যোগ ব্যায়াম খাই মানে বিশিংটি চিনি শাকনি যে বেমার রোগ দমানি বাকে ন যেন আবরক বাহাইকে খাইকলাইনি অব খাই মানে বিশিংটি চিনি সালব্রুম ব্রুমনি যে গবাং মা বেমার রোগ দমানি সাকরাব সুক্রাব রোগ আবো বাই যেন ফাইট খাইনি বাকে বেলাখেন চুবাও

0: আও ও জরাও হাই না হাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নি বিশিং তে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তে ম্যানেজার তলাংনা নি বাগই কয়লাই নরক ও জুন তাল নি নুই চিব্রি সালমারি নি সিমি জুলাই তাল নি চিব্রি সালমারি জরা নরক রিউই মান্নাই আবনি বাগই নরক নি যে রিগ্রিদান মুসুবুই তংখা ওয়েবসাইট ও থাঙ্গি মান্নাই উনা নি নাংনাই উমর ইয়া হামানি ন নুই চিবানি সিমি থামচি নুই উমর জরাতে ডেপুটি ম্যানেজার তে ব্যাংক মেডিকেল অফিসার আবনি বাকে হিংকে বিশি থামচি বা আংনানি নাংনাই আও বরকনি বিশিঙ্গ নরক তমুং এপ্লাই খালাইনানি মুসুঙুই তো অঙ্কাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তঙ্গ তে আবন কারিফানো ম্যানেজার তে মেডিকেল অফিসার বরকনি বিশিং তে যত মিলি উই কাই চারচিব্রি হাই পোস্ট তঙ্গ
1: হাইকে চেং আসেক জোড়া সেবক বরকলামানি ক খানালাইকা তাবো খালায়ানো নবার তৈবারনি কক
0: আও নবার তৈবারনি সেখানবারী কক তোমার সাইমান কায় নখাও সুমুই কিসা কলবজাক তো নাই তে ফেরাং কক বাতেও আউই মানো তিনি নিজে তুমারি সঙ্গ নুকজাগানো 34 ডিগ্রি সেলসিয়াস নি সিমিতে কিসাং মান মারি 26 ডিগ্রি সেলসিয়াস তে মেয়ে নিজে তুমারি তোমানি 33.7 ডিগ্রি সেলসিয়াস তে তিনি ফুং নিজে চাংমারি তোমানি 27.3 ডিগ্রি সেলসিয়াস নবরতে হকনি বাং মারি চুকু চিব্রুই তে কিসাং মানে মারি স্নি চিনই ফিয়া ফেরাঙ্কি জুদা জুদ থায় ওয়াতিবা মানে সঙ্গ নোকজাংনাই নর্থ তে উনকুটি ডিস্ট্রিক্ট তে ত্রিপুরা বিশিং অবহাইন ফেরাঙ্ক না নিব কিসা থাই কাইনে কাইথামরগ অবহাইকে ওয়ার্নিং ব হজাখলাই রিজাখা
1: আও তিনি ফুংনি কক বরক পান্ডা হায়ুংনি খরাং আশেক তৈনো তিনি ও পান্ডানো সংচাখা তাই কম থিঙ্কা আং সীমা তাই
0: আং জি কাশ্মী
1: আও ফাইদি থাকি সেকাং চ রেচাপং থাইসা খালায়ানো তিনি রেচাপ মঙ্গ খরাং রেখা চন্দ্রানী জমাতিয়া

আশ্রেক জরা চন্দ্রা নি জমাতিয়ানি খরাঙ্গ রেচাপ জাগ রেচাপ মুং খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হায়ুংনি খরাং পান্ডা পাইথাগ হাইন হাই যতন হামবায়।

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুমনি খোরাং আকাশবাণী আগরতলা। এখন শুনুন চাষের কথা।
1: চাষের কথা আজকের প্রসঙ্গ টবে পেয়ারা চাষ। শহরের বাড়িঘরে খুব একটা জায়গা না থাকলেও ইচ্ছে করলে টবেও পেয়ারা চাষ করা যায়, আর আমাদের অনেকের মধ্যেই টবে গাছ করার শখ থাকে। টবে পেয়ারা চাষ করতে হলে সর্বপ্রথম প্রায় 20 ইঞ্চি গভীর প্রস্থ বিশিষ্ট টব জোগাড় করতে হবে। টব না পেলে আপনারা ড্রামও ব্যবহার করতে পারেন। এমনি ঝুরঝুরে মাটি সঙ্গে জৈব সার গোবর সার ভালো করে মিশিয়ে তা টবে দিয়ে তারপর 15 থেকে 20 দিন জল দিয়ে রেখে দিতে হবে। জল শুকিয়ে মাটি নরম হবার পর টবের মধ্যে গাছ লাগিয়ে দিতে হবে। চারা রোপণের পর প্রয়োজন মতো উপযুক্ত জলসেচের ব্যবস্থা করা দরকার, কারণ গাছের গোড়ায় অতিরিক্ত জল পেয়ারা গাছ সহ্য করতে পারে না। গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাঝে মাঝে গোবর সার, সর্ষের খোল পচা সার ইত্যাদি দিতে হবে। আর গাছকে চির সবুজ রাখতে রান্নাঘরের ফেলে দেওয়া শাকসবজির খোসা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। মাটি তৈরি করার সময়ও খেয়াল রাখতে হবে যেন পেয়ারা গাছের জন্য প্রয়োজনীয় সব উপাদান মাটিতে থাকে। এখানে 20 ইঞ্চি মাপের একটি টবের মাটিতে কী পরিমাণ সার দিতে হবে তার মাত্রা প্রায় এরকম। প্রথমে 2 ভাগ মাটি ও 1 ভাগ গোবর সার মিশিয়ে তার সঙ্গে 130 গ্রাম SSP ভালো করে মিশিয়ে দেওয়া প্রয়োজন। টবের নিচে ফুটো করে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া পরিচর্যার অন্যান্য কাজের মধ্যে গাছের ডালপালা ছাঁটাই করাও একটি প্রধান কাজ, কারণ পুরনো ডালে কোনো ফল আসে না, অপেক্ষাকৃত নতুন ডালে ভালো ফল হয়। পেয়ারা গাছে সাধারণত বছরে 3 বার ফুল আসতে দেখা যায়। এ কারণে ফেব্রুয়ারি, জুন, জুলাই এবং অক্টোবর মাসে গাছের গোড়ায় আলাদা কিছু সার প্রয়োগ করতে হয়। গোবর 5 কেজি, ইউরিয়া 80 গ্রাম, ফসফরাস 150 গ্রাম এবং পটাশ 100 গ্রাম পেয়ারা গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাটিতে মিশিয়ে দিতে হয়। পেয়ারা গাছের রোগ দমন পদ্ধতি অন্যান্য গাছের তুলনায় একটু অন্যরকমের। পেয়ারা গাছের নতুন পাতা হলে অনেক সময় দেখা যায় এক ধরনের পোকা এগুলোকে ফুটো করে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি 10 লিটার জলে 10 গ্রাম পরিমাণ ডেরিস বা 20 গ্রাম ডারভাসন ব্যবহার করতে হবে। এই সমস্যা সাধারণত ছত্রাকের কারণে হয়। পেয়ারা গাছে ফুল আসার আগে রিপকার্ড অথবা ভেজিম্যাক্স জাতীয় প্রতিষেধক সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। ছত্রাকের সমস্যা দূর করে অধিক ফলন পেতে ভেভিস্টিন জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে, কারণ পেয়ারা একটি সুস্বাদু ফল, এতে রয়েছে প্রচুর গুণাগুণ এবং সবার কাছে এই ফলের চাহিদাও অনেক। চাষের কথা শেষ হলো। আজ শুনলেন টবে পেয়ারা চাষ প্রসঙ্গে।

এতক্ষণ শুনছিলেন চাষের কথা। আজকের বিষয় ছিল টবে পেয়ারা চাষ। আকাশবাণী আগরতলা আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং হিন্দি সংবাদ। এখন রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: নতুন ছিলেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এফআইএইচ হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
2: It's not only about traded goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
1: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁর এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন

ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তা তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমিমন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে।
গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দেয়। টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লীগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন,

ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশ যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেশেলস সফর করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। এই সফরে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এছাড়াও সে দেশে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রক। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এই খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতির চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমার বামুঠিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাজা অভিযান ও প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীও তিনি উদ্বোধন করেন। তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করে প্রাকৃতিক চাষাবাদে উদ্বুদ্ধ হতে কৃষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত করার বিষয়ে গুরুত্ব দিয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। গতকাল সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে গতকাল মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একমঞ্চে আসার আহ্বান জানান। সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকদের নির্ধারিত সময়সীমায় নির্দিষ্ট পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে গতকালের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআর নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্তি অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মকে সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান নবম বাহিনীর দুই আধিকারিক বলরাম দাস ও নকুলদেব বর্মা। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে গতকাল 4টি খেলা হয়। নরসিংহের পিটিএ মাঠে 2টি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে, নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপে শেষ 4টি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখল। গ্রুপ এইচে কাবোভার্দে বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন এবং কাবোভার্দে গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ভারতীয় সময় আজ সকাল 8:30 গ্রুপ জিতে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড এবং

অন্য ম্যাচে ইরান বনাম মিশরের খেলা রয়েছে। আবহাওয়ার খবর, আগামী চব্বিশ ঘন্টায় অনুকূটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি সেসেল ছো বেড়াইনা থাঙ্গানো সেসেস নি বসংসাল রাংচাক তের পালাইমা পান্ডা মানজাগানো মন্ত্রীবক্রক আপনি সিকাং নই সাইচি বা বিশিও আরো থাংমানী বুইহা নাইখুনি বকাক্তি সাজাকা ভারত নাইমথাং বাহিনী বদল দলসা তে ভারত কনৈরুংতর বাহিনী ও পান্ডাও মানজাগানো ও বেড়াইমা জরা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সেসেস নি রাষ্ট্রবক্রক হারমিনী বাই বকাকনি ককলাম সালাইমাও আজুগানো তে জুদা জুদা বাবাইন তুই ককলাম উঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা ফেক মুংকার জাক ভারত তাংবো তাঙ্গো লুকুরক থানজাকে মানজাক মা বাই কাইসা লুকু চবাব সাইজাখা আবতাবুক হদা মানকুবুইতে ফান নাইখুং মন্ত্রী ইয়াকচু বিয়াল বার্মানী ফেক মুংকার জাক ভারত নাম তিসানা কক খাল কাইসা শেয়ার খালাই ব অকক নশাকা হদালামতেই মন্ত্রীবক্রক যত লুকুরক ন ফেক মুংকার জাক ভারতে হামসা জাক ভারত নাম তিসানা সামংবো তাঙ্গো মানজাক না কবক মুং না রেখা ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া দিল্লি কতাল নার্কু কো অর্ডিনেশন সেন্টার নি ফিলচি কুচুক বেরেমনি ককলাম পান্তা ও কক নারক থানী সাকা ফেক মুং একাকজাক সামংবুতাং চাসারনা চবাও বসং অজা শিকলা হদাতেই মাফাসং অ সামংবুতাঙ্গ মানজাকনানী কবক মুং নারেখা বসাকা ফেকজাকনাই মানে সামুং চাইয়া বেচেব্রকনি ককথুম জরাও সেবসাবনা বাকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কিজাসক অনলাইন পোর্টালস নামখা ববেবাক তাংরাতে পুলিশনি কুচুক বেরামনি দাগিফাংসংন জরানি বিশৃঙ্গ পোর্টাল ড্রগ মামলা খ্লাইজাক বেচেব্রকন আপলোড খ্লাইনানী কয়মুং নারেখা কামিয়াম চাইনি হামক্রাই ন কারই হাস্তে এবার হাকতনি হামক্রাই ইংয়া মিয়া মোহনপুর বখাকসে বামুটিয়া ব্লকনি বেড়িমুড়া রেমচিনী রংনক নি হল খেতবাচাও অভিযান তৈ হাবারনি রায়দা তৈ হুকবার খ্লাইমানী শালসানী লয় খ্লাইমা শিবির নেঙ্গই ককনারকথানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ ককন সাকা বসাকা কামিয়াম চাইনি হামক্রাইনি থং অংখা হুকবার বসাকা হাকতনি মন্ত্রীবক্রক হুকবারনি মানৈ থাইরিমানী বাংরিনানী হুকবারনি খ্লাইথানী আজিমুং বাংরিনানী বাকি জুদা জুদাইয়া প্রি রম মন্ত্রীয়ক্রাতেই বসাকা হুকবারনি থাইমুং বাংরিনানী বাকি রসায়নিক ফাঁস বেলাইকে সামুঙ্গ ফুনাংজাকমাবাই হানি ফাঁস দেরাবই তংখা মন্ত্রীয়ক্রা সাকা অ সামংবুতাংনি নাইমুং অংখা রসায়নিক ফাঁস সামুঙ্গ ফুনাংমানি হলিরুবই হাবারনি রায়দাতেই হুকবারনি সামুং তাংনানী তিনি নিশিমি চেংজাগানো হায়ুং বেরামনি অম তৈশাল পালাইমা পান্ডা আবনরগৈ তিনি নিশিমি নৈচিচুকু শালমারি জরা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও সংসার জাগানো ত্রিপুরা গ্লোবাল পাইনএপল ফেস্টিভেল নৈসাই নৈচি দক পান্ডাও কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লিনি মন্ত্রী অক্রা রেখা গুপ্তা ডোনার ককচং লাইনকনি মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার তৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগানো অতেরনি নাহার মুং অংখা ত্রিপুরানি অমতৈ বুথাইন হায়ং বেরেম সিনিমুং দানী মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি খনা ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাত নি ফিল সারা থামচিবা বেরেমনি পান্ডা মিয়া নিশিমি নৈচি চার শালমারি জরা মার মার শালথাম হাপাংনি লেংলা মুং সাকলাইজাক দংফানো তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল ড্রংনক কতরতে জিবিপি শাখাম নকনি আউটডোরতে ডায়গনস্টিক সেফিয়কজাক দঙ্গানো এজিএমসিতে জিবিপি শাখাম নকনি মেডিকেল সুপার কক মুং কাইসাব ম কক তোমানো রেখা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানি চেতনবাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রংনক কতনি কে এল এস অডিটোরিয়ামও তিনি নিশিমি চেংজাকানো লিভার বেমারনি সাইন্টিফিক কনফারেন্স লিভারকন নাইন তিনি সানজা দাম্বা তামৈশতি থামচি ও শালনী ফিল চুকু বেরেমনি লিভারকননি পান্ডানো চেঙ্গেরিওয়ানো হাকতনি মুঙ্গনাং লিভার বেমার নাইকরং পিজিআই চন্ডীগড়নি ডিরেক্টর কচাম পদ্মশ্রী ডক্টর ওয়াই কে চাওলা হাকতনি বেবাগৈ মুঙ্গনাং খরক নৈচি বা লিভার বেমার নাইক্রংরক অ কনফারেন্সও মানজাগানো হায়ুং কাপ ফুটবল বাতাইমুংনি পাই থাকাই ব্রী ম্যাচ ফ্রান্স নরওয়েন ব্রৈসা গোলনি ফেরবাই মেচেনখা তৈ কাইসা ম্যাচ সেনেগাল ইরাকন বা বুকচা গোলনি ফেরবাই মেচেনখা গ্রুপ এইচ

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। সকাল সকাল এই প্রার্থনা দিয়ে শুরু করলাম, কারণ আমাদের নিজেদের মনকে শান্ত করা, তাকে নির্মল রাখা এবং আলোকিত করার প্রয়াস আমাদেরকেই নিতে হবে। আসলে প্রার্থনা শুধুমাত্র একটা আচার নয়, এটি আমাদের অন্তরের শুভবোধ, মানবতা এবং সৌহার্দ্যের জাগরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি এই গানখানি। এই গানে রয়েছে আনন্দ, মঙ্গল, সত্য ও সুন্দরের প্রতি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। এর বাণী আমাদের অন্তরে ইতিবাচক চিন্তা, ঐক্য এবং মানবিক মূল্যবোধের আলো জ্বালিয়ে দেয়।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের

0: প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
0: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
0: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ দিবস। আসলে এই দিবসের গুরুত্বপূর্ণ সত্যি বিশাল, কারণ একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড গড়ে তুলতে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের ভূমিকা অপরিসীম। এই উদ্যোগগুলি শুধু কর্মসংস্থানের সুযোগে সৃষ্টি করে এমন নয়, বরং উদ্ভাবন, আত্মনির্ভরতা, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। অল্প পুঁজি, সীমিত পরিসর এবং দৃঢ় মনোবল নিয়ে অসংখ্য উদ্যোক্তা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বজুড়ে মোট ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 90% কিন্তু এই ক্ষুদ্র, ছোট অথবা মাঝারি খাতে অন্তর্ভুক্ত। আজকের এই দিনে ডিজিটাল প্রযুক্তি, ই কমার্স, দক্ষতা উন্নয়ন এবং সহজ ঋণ সুবিধা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। তাই আজকের এই দিবসের মূল বার্তাই হোক, ক্ষুদ্র উদ্যোগের শক্তিতে গড়ে উঠুক সমৃদ্ধ অর্থনীতি, আত্মনির্ভর সমাজ এবং উন্নত ভবিষ্যৎ।
3: শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন এবারে দেখে নিই আজকের ইতিহাসের পাতাকে।

0: বলছে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষ। 1903 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার বিশারদ ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্ত জন্মগ্রহণ করেন আজকেরই দিনে। 1939 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মণ জন্মগ্রহণ করেন আজকেরই দিনে। 1898 খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান হয় আজকেরই দিনে। অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ প্রয়াত হন 1908 খ্রিস্টাব্দে আজকের দিনে। এই ছিল শ্রোতা বন্ধুরা ইতিহাসের পাতা থেকে আজকের কিছু বিশেষ ঘটনা।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহ বার্ষিকী জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

না বন্ধুরা, দূরে থেকেও কিন্তু তারা সত্যি আমাদের অনেক অনেক অনেক কাছের। এমন সুরেলা জাদুকণ্ঠ আজও আমাদের প্রত্যেকের মন জুড়ে রয়েছে। হ্যাঁ, আজ এ বিশেষ দিনে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সাথে আমরা এবারে চলে যাই আমাদের পরবর্তী পর্বে, কিন্তু তার আগে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এইসবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কী বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।

0: শ্রোতা বন্ধুরা, মার্চ মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া। এখন শুনবেন টেলিফোনে নেওয়া ছায়া সামন্তের সাক্ষাৎকার।
1: অভিজ্ঞাপন অনুষ্ঠানে মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। সেই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, আপনার ঠিকানা ধারসা, জিআইপি কলোনি, হাওড়া, পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে ছায়া দেবী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নমস্কার আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার স্যার।
1: কেমন লাগছে এই এত দূর থেকে একটা সুসংবাদ পেয়ে, কেমন লাগছে আপনার?
2: ভালো তো লাগছে। আমরা তো মানে প্রথমত শুনে আপডেট হয়ে গেছি। প্রথম শুনেছি তখন আমি সরাসরি তো শোনা হয় না, মানে এক বন্ধুর মুখে আর কি। আমাদের উনি পরশের এরপর অভিজিৎ মন্ডল উনি আমাকে ফোন করে জানালেন যে দিদি আজকে আপনি সেরা হয়েছেন অভিজ্ঞাপনে।
1: আচ্ছা, তো বাস্তব জীবনে নারীর লড়াই কতটা গুরুত্বপূর্ণ? আমাদের যেভাবে চলছে সেইভাবে আমরা চলে যেতে পারি, কিন্তু লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে একটা নিজের মতামত প্রকাশ করা বা নিজেকে জাহির করা, নিজের যোগ্যতা প্রদর্শন করা, তো এইটা কতটা দরকার?
2: লড়াইয়ের প্রসঙ্গটা এসে তখন তো মনে হচ্ছে যে একটা বিভাজন রেখা আছে নারী পুরুষের মধ্যে, সে অলিখিত ভাবে যদিও আছে, সেই কারণে একটা লড়াই আসছে। তো পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে যখন নারীরা একটা পণ্য হিসাবে রূপান্তরিত হচ্ছে পুরুষের চোখে, তখন তো তাকে সেটা একটা নারীর কাছে বাস্তব জগতে একটা অবমাননা। জায়গা থেকে বেরিয়ে আসতে তো একটা লড়াইয়ের জায়গায় থেকেই যায়।
1: আপনার বাস্তব জীবনে লড়াইটা কত কঠিন না কতটা একেবারেই স্মুথ, কোনো সমস্যা নেই?
2: সমস্যা একেবারে নেই বললেও সেটা হয় না। আমাদের সমাজ ব্যবস্থাটা তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কিন্তু সেই জায়গাটা থেকে যদি আমি বলি, শুধু আমার পরিবার বলে নয়, যে কোনো পুরুষ মানুষই একটা এই যে সমাজে যেটা হয়ে আছে, একটা মানুষের মানে নারীদেরকে একটা ভোগ্য পণ্য কিংবা নারীটা একটা দুর্বল, এই যে ধারণাটা পুরুষের মনে যে জগদ্দল পাথরের মতো বসে আছে, সেইটাই সমাজ থেকে এই ভাবনাটাই সরানো দরকার। সেইটার জন্য আমি বলি মেয়েদেরকে একটু সচেতন করাটা দরকার, জরুরি।
1: আচ্ছা, একটা নারী সে কি পুরুষ হতে চায় না তার নিজস্ব সত্তাটাকে বাঁচিয়ে রাখতে চায়, সে নারী হিসেবে লড়াই করতে চায়?
2: নারী একটা মানুষ, আমি মনে করি নারী পুরুষ একটা মানুষ হিসেবে নিজেকে ভাবে, পুরুষ ভাবে নারী, এবং নারী পুরুষ তো সেটা জন্মগত কারণে আমরা হয়েছি, কিন্তু আমাদের প্রথম পরিচয় এবং শেষ পরিচয় হবে আমরা মানুষ।
1: একটা নারীর কি উদ্দেশ্য হওয়া উচিত? সে পুরুষ হতে চায় না সে নারী হিসেবেই তার নিজস্ব সত্তাকে আরো বিকশিত করতে চায়?
2: না, সে পুরুষ হবে, সে নারী হিসেবে নারীর মতো করে সে বাঁচবে, কিন্তু পুরুষের ধারণাটা যেটা আছে যে সেই ধারণা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। নারীকেও সচেতন, ওই জন্য বলতে নারীকেও সচেতন হতে হবে যে পুরুষের মনে যে নারী হিসেবে নিজেকে ভাবতে ভালোবাসে, শুধুমাত্র সে নারী, আমি এইটা ভাবতে চাই না, আমি শুধু নারী তা নয়, আমি মানুষ, মানে সমাজের মনে এবং পুরুষের মনে যে একটা ওই যে বললাম একটা ধারণা রয়েছে, এই দেউলিয়াপনা ভাবটা, এই যে দেউলিয়াপনা ভাবমূর্তিটা, সেখান থেকে বেরিয়ে আসার দরকার।
1: আচ্ছা, লেখালেখির কথা যদি বলা হয়, শুধু কি আপনি এই আকাশবাণীতেই লেখেন না লেখাটা আর কোথায় কোথায় রয়েছে?
2: আমি আকাশবাণী প্রায় প্রত্যেকটা চ্যানেলে লেখার চেষ্টা করি, তাছাড়া বিভিন্ন পত্রিকাতে লিখি, সেখানে নিবন্ধ গদ্য থাকে, প্রবন্ধ থাকে, অনুগল্প, তারপর কবিতা, সেটা লেখার চেষ্টা করি, সাহিত্যের চর্চাটা নিয়ে থাকতে ভালোবাসি।
1: আচ্ছা, বর্তমানে আপনার পেশা কি?
2: আমার পেশা বলতে আমি যে সংসারে

0: সময় যুক্ত আছি। তার সঙ্গে আমি ওই বললাম লেখালেখিটা আমার নেশা, তার সঙ্গে কিছু সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত আছি।
1: আচ্ছা, না কথার প্রসঙ্গে আপনি জানিয়েছিলেন যে আপনি অভিনয় করেন, অভিনয়ের সঙ্গে থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন।
0: অভিনয় বলতে আমরা আমাদের পেশাগত ভাবে সেভাবে করি না, অভিনয় ভালোবাসি সেইটার জন্য অভিনয়টা করি আমরা। আমাদের আমি যে আমার স্থানে আছে আমি নাটক দেখি, সেখান থেকে আমরা ওই আমাদের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয় যখন তখন আমরা ওই অভিনয়টা করি নাটকে।
1: আচ্ছা, লেখালেখি এটা কবে থেকে শুরু করেছেন?
0: লেখালেখিটা আমরা অনেকদিন ধরেই লিখছি, এই অভিজ্ঞতা লিখছি গত বছর থেকে, মানে 25 সাল থেকে অন্যান্য চ্যানেলে অনেক বছর লিখি এবং পত্রিকা প্রকাশ হয়ে।
1: এটা কি এই ছাত্র বয়স বা যখন স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন তখন থেকেই না এর পরে?
0: না, কলেজে পড়েছিলাম তখন তো সে অল্প লেখা, সেইগুলো আর সেভাবে থাকেনি, পরবর্তী পর্যায়ে আমরা শুরু করেছি। এবং আমার স্বামী উনি নিজে লেখক, মানে উনি ভালো লেখেন এবং ওনার একটা তাগিদ আছে, বলা যায় যে উনি মানে আমার হাতে কাগজের কলমটা ছড়িয়ে গেছেন লেখার জন্য, এখান থেকে লেখাটা এখন অভ্যাসে দাঁড়িয়ে।
1: মানে মোটামুটি বাড়ি থেকে আপনার স্বামী অনুপ্রেরণা বললে হয়, স্বামী অনুপ্রেরণা দিয়েছেন? বাহ, খুব ভালো। আর লেখা মানে শুধু প্রবন্ধ, গল্প, কবিতা কিছু লেখেন?
0: হ্যাঁ, কবিতা লিখছি, অনুবন্ধ, নিবন্ধ, অনুগল্প, তার সঙ্গে গল্প একটা লিখি আর কবিতাও লিখি।
1: আচ্ছা, তো আমরা প্রায় শেষ করব, শেষ মুহূর্তে কি একটা কবিতা আপনার শুনতে পারবো?
0: ঠিক আছে, আমি একটা কবিতা, ছোট থেকে একটা কবিতা শুনি।
1: নিশ্চয়ই।
0: কাছাকাছি হয়েও রোদ পড়া বৃষ্টির কাছাকাছি আমরা দুজন নির্ভরতার খোঁজে, এক প্রশ্ন আনন্দ সুখ যদি হীরা বেয়ে রক্তে মেশে, আদরের গন্ধ অভিজাত স্পর্শ গুনগুন ব্যথা লুকোচুরি খেলে, জীবনের কিছু ভুল অনুতাপ কিছু উপবাসী অতিথির মতো তাকায়, আমরা দুজন স্বপ্নগুনি ধুয়ে যেতে থাকে জল দাগ, মুছে যায় আঙুলের ছাপ, ভাঙা গড়ার বর্ণ ভাস থাকে, সুগন্ধি শব্দগুলো ঠোঁটের কাছে সীমাবদ্ধতার ক্ষতিতে বাধা। নমস্কার।
1: খুব সুন্দর, আপনার লেখা আরো ছড়িয়ে পড়ুক, আপনার নাম হোক সাহিত্য জগতে। সবার শেষে আবার একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম ছায়া সামন্তের সঙ্গে, যিনি মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই বিষয়ে লিখে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন। এখন শুনব ছায়া সামন্তের লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।

নারীর লড়াই নারী পুরুষের এক অলিখিত বিভাজন রেখা, পিতৃতন্ত্রের শৃঙ্খলার বাইরে এক নিজস্ব মনোভাব। পুরুষতান্ত্রিক সমাজ যুগ যুগ ধরে নারীর আত্মশ্লাঘায় আঘাত করে চলেছে। স্বভাবতই আসছে নারীর লড়াইয়ের প্রসঙ্গটি। আসলে আমরা শুনে শুনে অভ্যস্ত এটাই, নারী পুরুষ সমান, সংবিধানেও স্বীকৃত সমানাধিকার। তবুও কোথাও না কোথাও নারীদের চূড়ান্ত অবহেলা, অমর্যাদাকর জীবন যাপন করতে হচ্ছে এখনো। নারী শক্তিকে পণ্যে রূপান্তরিত করে, নারীকে আঘাত হেনে, নারীকে অবমাননা করে পুরুষতান্ত্রিক সমাজ যুদ্ধ জয়ের শৌর্য লাভ করে। পৌরাণিক কাহিনীতে রজস্বলা দ্রৌপদীকে দূত পণ্যে বিক্রি করা, সীতার অগ্নি পরীক্ষা, সর্বত্রই নারীকে লড়াই করতে হয়েছে।

নারীকে হতে হবে সচেতন, নারী ভোগোপন্ন, পুরুষের সমকক্ষ কখনোই নয়। পুরুষের মনে চেপে বসা ভাবনার জগদ্দল পাথরটাকে সরাতে হবে, তা না হলে নারীর অধিকার আদায়ের লড়াইটা চলতেই থাকবে। সমাজের সর্বস্তরের মেয়েরা এ লড়াইয়ে অংশগ্রহণ করতে পারছেন কি না, পারলেও তাদের সদিচ্ছাটাও তো একা প্রয়োজন। কারণ বহু নারী পুরুষের অধীনস্থ থেকেই আত্মপ্রসাদ লাভ করেন, পুরুষের ঠিক ভুল সিদ্ধান্তে পথ চলেই প্রশান্তি খুঁজে পান তারা। নারী পুরুষের সমকক্ষ হতে পারেন তার প্রমাণ তো ইতিহাসের পাতায় পাতায়। কখনো কখনো নারী পুরুষকে ছাপিয়েও যান অপালা বিশ্ববাড়া থেকে রাজিয়া সুলতানা, লক্ষ্মীবাই, সুনিতা উইলিয়ামস প্রমুখ নারীরা প্রমাণ করেছেন। ভয়হীন বাঙালি নারীর মুখ বাংলা সাহিত্যেও দেখা মিলেছে, যেমন লেখিকা জ্যোতির্ময়ী, 10 বছর বয়সে বিয়ে, 25-এ 2 সন্তান সহ বিধবা, পিতৃগৃহে ফিরে আত্মসমীক্ষার স্বতন্ত্র প্রকাশভঙ্গির চেষ্টা চালান 68 বছর ধরে। মানকুমারী বসু, প্রিয়ংবদা দেবীরা কলম ধরেছিলেন বৈধব্য জীবনের নিঃসঙ্গতা ভুলতে। আর এক সরব নারীবাদী তীক্ষ্ণ মতামত সম্পন্ন লেখিকা অনিন্দিতা দেবী, পুত্রকন্যার অকাল মৃত্যু সয়েও নিজের যুক্তি বুদ্ধি মননে স্থির থেকেছেন। এরকম লড়াই করে কত শত বেড়া ভেঙেছেন বহু নারী। আশাপূর্ণা দেবীর 3 খণ্ডের উপন্যাস সত্যবতী থেকে সুবর্ণলতা হয়ে বকুল পর্যন্ত হয়তো মেয়েদের লড়াইয়ের ক্রমবিবর্তনের স্বাক্ষর। ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া, 7111112, পশ্চিম।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন টেলিফোনে নেওয়া ছায়া সামন্তের সাক্ষাৎকার। ধীরে ধীরে আমরা প্রায় সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আর জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়ার বলছি, আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। আর এক সতর্ক বার্তায় বলা হয়েছে, বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। এ ছিল আবহাওয়ার খবর। আর এরই সঙ্গে শ্রোতা বন্ধুরা, শেষ করতে হচ্ছে আজকের এই অভিজ্ঞাপনের পর্ব। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা, আর আমার সঙ্গে ছিল
1: আমি সত্যজিৎ।
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরেই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান জায়নক।

0: যতনানো ফুঙ্কা হাম ইয়াফরে চেঙ্গোত্রিনী শিখলা রকনি জাইনক পান্দা তাহতে বহুসং মারে কিচিং খাপনি খাচুকচং ত্রিনি জাইনক পান্দা ও আংতঙ্গ নরগনি লগি ও নরগনি কিচিং সাহিল দেব বর্মা
1: তে আংতঙ্গ নরগনি মারে বুকুক জয়নিকা দেব বর্মা
0: আও তাহতে বহুসং ফাইদিকে ত্রিনী ও পান্দা বেচেব ত্রিনী পান্দা বুতাং রক চিন ইয়াফা ও তামো তামো পান্দা বুতাং রক তো বুঝাকতং চিংকিচা নাইলেন
1: আও খনই তনে খাবন মারে কিচিং সঙ্গ চিং পান্ডা ব্রুম নরনি বাগে কবাং মা দাল বিদল পান্ডা রক্ত বই ফায় চিং তিনি তুবই ফাইকা পইলা অনর রিচাপ মুগ রিচাম গ খরাং দিনে এংখা তা খুব বুদ্ধ দেবর্মা আবুনিয়া কুলু নতঙ্গ রেডিও নি আদং বাই থুমুই তু বুজা পুন্ডি মানতি কগলাম সালেমানি পান্ডা আবুনিয়া কুলু নতঙ্গ পান্ডানি পাইথা গো হংকে তো চিং নরকনি রহরজা ককতুন রকনি ফিরক মুং রক রিলায় হংকে চিং তিনি বা আবা হাইকে নরকনি রহরজা ককতুন রকনি ফিরক মুং নরি লাইনাই হংকে তা খুব সাহিল চিং তিনি পুইলা তাম খানালাইনি সাইখনা
0: আও ফাইদিকে তাবুক চ পান্ডা নি পুইলাই বেচেবন চালায়ন রিচাপ মং তাকুক বুদ্ধ নি খুক্তি রিচাপ মং রক চ খালায়ন

0: আসুক জরাতেই খোনাবাইকা তাকুক বুদ্ধ দেবরমানী খুকতেই খোনাদাতক রচাবং ফাইদিকে তাবুক যেন খোনালায়ানো গটারি ফার্মিং এবার কেবা পুন্ডি মুংনতেই চিনি জাইনকনি আদং বাই থুমুইটু বুজাক বুকুক ফুলমালা দেবরমানী খুকতেই পুন্ড্রি মুংনকতেই যেন খোনালায়ানো
1: খরকসা মানানি নগো পুইলাও মানানি সে জায়গ শিগলা পান্ডাও লামসগো
2: আমি মারবাই
1: গাই মানাই পুইলাও নিন সিনেমুজন কিসা সাইকেল
2: আনি মুগাই ফুলমালা দেবরমা আনি কানি দাঙ্গা কৃষ্ণ রামপারা
3: নং পন্ডি ওই দাও হনাই খানা ওই নিন থানে ফাইমানি
1: আবনতি কলাম কিসা সারা বাকাই সে নিন থানে ফাইজামানি
2: মাসা পাই রেখাঙ্কা ক আর শিকলানি বামানি ন মাংনি বুড়ি আজাইকা আপর
1: খাইনাই এরনানি খাইজা জাকাতা আও চুং তো পুইলাও যে সাপানো চুং বানিয়ারো খাইনাই হিকে বা মাসা এবা মাংনি মাল মাতারং হি খাইমানো আমো হেকেন বতর তুর খাই তাবসুরাবো খাইতংগো আবো চুং সাইমান খা গাই তাবসুক জরানি নিপুন বুসুক মা বুসুক রকং আবো চুং নস কিছে সাইখানো দিমানাই
2: গুমা পন্ডো তারং খা গাই বুসাঙ্গা পন্ডো টান গিতিরিস্তা জ তো না মানে কুকুর কে জ তো বানাই মা মাংনি খে মাংনো পাও
1: বাক্সাতে রং পুজোর রকমের জং আজি ওই রং টংনা রং নাম ওই দাম দাম সামু রক রক ফাঙ্গি আবরম কিসে আমি সুনাম রং
2: ওকো আংল ফোন ফালগা ফালে বছর মশা মশি ইনকাম ফাইকা আনি বুসানি এডমিশন হতে

0: sesengna mujongo kun rok je tongmani nogo nung nogo rok tangoi rok rejak da
1: kun rok do masin hia tangla hia kun rok do nok kori hia kanyo saya bleng
0: hia da
1: tangjak oni kolom kai tangjak kun kibo oni biti nang do manu gupor bla kha khamu dini joto jaga wo dini mani kai di jakum ra ko je ও দেনতা কো জে সা সবাই হাই দে কো কাই দে গাংলা কাই দে থানো কাই দে আজা গব মুসকিনি সাই পুনকিনি জে সুবুইনে গোপর গাই তেব পুনকিনি গোপর সে বলে কে কাহা
0: অ
1: গোপর সারা টুঙ্গিয়া
0: আউ জং সম্মান কাচিনি পুন র খুশিমানি রং রং আজি মানে আপু সিমি বাই দুয়া বিনি জে বিখি পুনি বিখি দং মানে পুনকি দং মানে আবো বসুম মুকে থং থাই কতং কাই থানি রগ বেলেখেন সামুং সুবুয় বিথিনি সামুং রকায় যাই বাজার বিথি রক বাইরে মানসাই কি রক এবারে বন কি রক রমানি বেলেখেন চিনমুখ থাকে তো সামতে সে সাং রং বাকে বাহাম নগ আমার কোনো ক্ষতি রকায় আমার কটা যেন আসে কাহামকাই সাইখানা রমানি বাকে মানে বেলেখেন হামবাই আং মানে তাবো পাঠানি সুমুং সুনামু জমানিকেহাই তাবো জরাও গবং মানো মানে মানে পড়া রাখো রুই তো গবং মানে সেবুগ্রং মাইয়া রক টং টং তাই বরং থানিও নাম কক গজার নামু সুম
1: সিনি বরক চাকরি সেবক রক মাইয়া তো পশু পক্ষী কন গলগুনা বসা বুটি নৌকর খাইয়া বাকে আরো কোনো গলগুই টং দি
0: ও চাকরি বাকে ট্রাই খাই মানো গামুয়ে বাক্সা বাক্সা তাবো সেবক মাইয়া সানি মাল মাতার ফোনরি মানো যে ফোন মানে বিজনেস রক বানিয়ার খাই মানো তাবো শিখলা শিখলি রকমকাই তো উকো পড়া রক পাইব হাইন আসবই মাতং দিবা আমার হাই রক খাই মানো আমার হাইটা সিন বানাই বেলেখান হামবাই ককে সারে গলাম মানে বাকে
1: খুলমকা
2: খনাই দৌনাই খাপনি মারা দেখি জিংসং চা সিকজোড়া খালাই খাং রেডিওনে আদংবাই থুমুই তুবুজাক পুন রিমংনতি কক সালাইমং পান্ডা ফাইডিংকে জংতাবুক চিনিয়া ফ জোড়া দংখোবা জংতাবুক নরকনি রহরজাক ককটুন রকনক পরিলাইনানি খাগো থাংলাইনো আও হিংকে তিনি পুইলা ককটুন চিনিয়া ফও মানমানি আবো অংখা খুমুলংনি তাকুক বিকাশ দেব বর্মা বশ্রীহরকা রেচাপ গ্রং সেন্তু মিয়ানি রেচাপ মূল আংবেলাই খন খনাতক জাগো বিনি রেচাপ মূল নরংনি জাইনক পান্ডাও কিসা খানারি উই দা মানো হিনে হিংকে তাকুক সাহিল নং চিনি শিহরনাই তাকুক বিকাশ দেব বর্মান কিসা বিনি ফিরক মূল রিরি গানি
3: আও বেলাইকেন হামবাই তাকুক বিকাশ নং চিনি জাইনক পান্ডা সালব্রুম ব্রুম খনাউই অমাহাইকে চ ককটুন শিহমানি বাকি চিনি অশৈহরজা ককটুন নি ফাইচিংতৈ হাইকা নন ফিরক মূ অমা হাইকে নাই নালব্রুম চিনি রিচাব মূ পান্ডা হাইকা চিনি জাইনক পান্ডার খনাউই টংদি বসকাংনি সালরগ হাইকা চ থিনাঙ্গ চিনি সেন্তুমিয়া তাকুক সেন্তুমিয়ানি খনাদাতক রিচাব মূর খনাওন নং চয়াউই চিনি জাইনক পান্ডানো সালব্রুম ব্রুম খনাউই টংদি হাইকে নন হাইন হাইতে ওইসা হামবাই মা ইয়াফারো নচন অ নি খনাদাতক খে চন ককটুন শিহরমানি বাকে
2: আও হিংকে তাবুক হাইনহাই তে কংসা ককটুন পড়ান খাগো থাংলাইন তাবুক শিহরনাইংখা খুয়াই রামচন্দ্র গাতনি খুমিলি দেব বর্মা বশ্রীহরখা নরকনি জাইনক পান্ডা ও বরক লংনানি বাকে ফর্ম জমা নাহারমানি আবুনি অডিশন রক বুফুরু নাহার জাকাই হিনে হিংকে চিনি বুকুকন নিসে ফিরক মংরি উইরেগ্রা দি
3: আও খুমিলি ননব হাইনহাই হামবাই তান বাকে হিংকে চিনি জাইনগ নং যেন ককটুন শিহরমানি বাকে নিনি ও কক বথমা রক তো বেলাই নামমানি নজন শিহমানি বাকে আও চং নরকনি ইয়াসাক মূ হাইকা নি কয়েব মূ বলাই এবার কেবা ফর্ম রক তো মানখা চিনি ও নরকনি জাইনকনি যে অডিশন নাজাকানি ফর্ম রক আবো চিনি সাকাও টংনাই হাইকা কুচুক বেরাম টংনাই চিনি দাগি ফাং রক বরক নাইচেরই হাইকা নাইচমুই আবোন নাই প্রসেস খাই দো এবার কেবা সামুং খাই দো সামুং চলিউ দো তুমুয়া সামুং পাইবানী ইয়াগুল হাইকা সামুং খাইবাইবানী ইয়াগুল নরকন কল এবার কল লেটারনি বিশিংতৈ সাকলাইজাগান এবার কেবা নোটিস রেজাগান নরকন নরকনি অডিশন নাহারজাগান বসালো খা খাইও ডাক্তিন নাহারজাগান হিনে আবোচিনি কুচুক বেরামনি টংনাই যত তং ফাং রক হাইকা তৈ ফাং রক বরকসে কাহাম খাই সাইমাননাই নরকন নরক চিনি জাইনক পান্ডা সালব্রুম ব্রুম চয়াবি খনাউই টংদি আবোনি ফাইচং তিরকবো সাকলাইজাগি।

0: mano nonobo hai na hai belai kina hambai chingno oma hai ke ai koktun si hormani bagi
1: aw belai kana hambai nor chingno koktun si hori tong mani bagi hinge tabuk hai no hai tei tangsa koktun ni fashinga thanglai nei hinge chingno tabuk rohor nei ungkha melagor ni ta khuk sukumar nuatia bo si hor kha angno rokni jaino pandawo kothoma sanani muchungo bahai ke kringi mannai te ang bahai ke anorni jaino pandawo kothoma shawi mannai hini bo sing hor kha
0: আও তাকুক সুকুমার নন ব হাই নাই বেলাইকে হামবাই তাকুক সুকুমার নোয়াতিয়া ব আস হাকসাল মানি সিমিচিং শ্রীহরকা ককতুন শ্রীহরকা নং তুমুং জিনী জাইনক পান্ডাও কথমা এবা ককলব সানা মুচুঙ্গি টংখাং কে নি সাকবাই থাং ইয়াক বাই সিজাক কথমান তুই হাইকাবা কথমা সুই কয়মুং বলাই কাইসা মারনাই কয়মুং বলাই বাই অ্যাটাচ ক্লাই হাইকাবা কয়মুং বলাই বাই থেপাওই নং দাদাক সিজাক ফাই চিনি হাবা নগো ফাই মারি ফাইনাই এবা খেবা নং মেল নি বিশিং তিফানো রহরি মানো ও নিকুমা অংখা চিনি কয়মুং বলাই রোজাকানি নিকুমা অংখা টু দ্য স্টেশন ডাইরেক্টর আকাশবাণী আগরতলা 799001 ককবরক সেকশন আরো টংনাই ককবথমাকে জাইনক পান্ডা ককবরক খতল হেকাবা জাইনক পান্ডাও কথমা বুসা সৈনে নিবাগী কয়মুং বলাই হিনই নং অজাগাও মারিনাই অ নিকুমাও মারিনাই তে নিনি কথমা অংনা নাংনাই 7 মিনিটস হাইকবা 10 মিনিটস হাইরক উংনা নাংনাই অম হাই কথমানো নিনি নিকুমা হাইকাবা কয়মুং বলাই ও সাজাক নিকুমা রগ কয়মুং বলাই বাই শুক্রুবুই এবার কেবা অ্যাটাচ ক্লাই শুবুই নং দাদাক সিদাক ফাই রে ফাই মানো চিনি হাবা নগ আবনি ইয়াগুলো নন দিশা সাজাগানো এবার কেবা সাকলাই জাগানো রাইদারক আবনো রগিন নং চিনি জাইনক পান্ডাব সেফ মানি মানো হাইকে ননব বেলাইন হামবাই চিন সুইহরমানি বাকি ককটুমা হেকবা ককটুন শিহরমানি বাগি
1: আও হিংকে বেলাইকে নাংকুক মানি ককটুন রক চিং তিনি চিনি খনা হইতনে মারে কিচিং সংগ্রহ লাইখা বেলাইকে না হামবাই নরক চিং বাই অমসখে হাম গ্রংখে গ্রংগি টংমানি বাগি হিংকে খাবনি মারে কিচিং সং চিং বিসকাংনি পাদা রক বন্দর নি বাগি তেই বদাল বদাল পাদা রক তু বুই ফায়ান হিংকে নরক খনা হইতং দি চয়া ওই নরক তেই বরহরি বতং দি নরক নি নাংকুক মানি নরক নি বখাও তাম ওয়ান সুমু রক টং আবরক নো বন্দর রক চিং না সিহরি মানো ককটু নি বিশিংতে আও হিংকে খাবনি মারে তে কিচিং সং চিনি জরা তো পাইরে রং দি ফাইকা বা চংগ্রেচাম রকনা লাইখা উবিরক এবা খেবা জাইনক নি পান্দা বৈ থুমুই তুবুজা ককলাম রক বখনা লাইখা আবনিয়াগুলো চিং নরকনি রহরজা ককটুন রক নব পড়ি লাইখা তেই নরকনি সিংমুং রকনি ফিরক মুং রক পড়ি লাইখা আও হিংকে চিং টংনামু চুং নরক বৈ তেইব জরা কলক ফিয়াবা চিনি থানি জরা খাজাক মানি বাগৈ চিং টংনামু চুং ফানা টংগে মানলিয়া হিংকে বিসকানি পান্ডা ও নরক বৈ তেইব কক কাহাম সালাইনাই তে নাংকুক মানি পান্ডা রক চিং খনালাইনাই হিংকে নরক যতন
0: ফাইকে তাবুক চিং চিনি আফাও তেকিসা চিনি জরা টংখুবা চিং রুচাপুং হাবলাই হাইকা বা রুচাপুং তৈ তংসা হাইন তিল খাই চিনি খাপাং খিলিউনালাইন ফাইকে অজরও চিং তৈ তংসা হাইন হাই রুচাপুং খালাই ফিরানো

0: আশোক জরাতেই খানা বাইখা চিনি তাখোক বুদ্ধ দেবর মানে খুক থেই রেচাপ জাগ রেচাপ মুং রক বেলাইনা খানা তক রাংচাক নি মারে কেচিং তাই তাকুক তাই বহুক সং জরা খাজাক নি বিশিং টংমানি বাই নরক বাই টংনা মুচুং ফানো টংই মায়া হাইনি বাগেই নরক যতন খাকা হামতে হামজাক মায়া ফরে হাই নহাই ফাইনাই সাল লগ মালাইনাই হিনি কক কচারই আং নরক নি তাকুক সাহিল দেবর মা অরণ মা বাচাসিনাই যতন খুলুম বাইখা
1: যতন খুলুম বাইখা

খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। দেশে ফার্স্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। আজও জোর কদমে

চলছে উদ্ধার কাজ। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে হেরে উরুগুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসের উপকূলরক্ষী বাহিনীর দপ্তরে যাবেন। সেসেলস ভারতের ভীষণ মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে 14টি শহরের জন্য ভারত ট্যাক্সির সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপাক্কামের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফাস্ট ব্রিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপশক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকর। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ, একই সঙ্গে সুস্থায়ী দীর্ঘমেয়াদী উন্নয়নে তা সহায়ক হবে। তিনি বলেন, এই সাফল্য উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রমাণ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল ও আগামী সোমবার নতুন দিল্লিতে হতে চলা জাতীয় গ্রামোন্নয়ন সম্মেলন 2026 সভাপতিত্ব করবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। গ্রামীণ এলাকা উন্নয়ন বিষয়ে সামগ্রিক আলোচনার পাশাপাশি এই সম্পর্কিত দেশের প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন তারা। গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান সরাসরি শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শুনতে পাওয়া যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রা কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পনটি হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। সে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বহু দেশ উদ্ধার কাজে সামিল হয়েছে। রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই ভূমিকম্পের পর ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুঃসময়ে ভারত ও ভেনেজুয়েলা

0: মানুষ পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোবমাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় র্যাডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাবে তারা খুব দ্রুত জবাব দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুডামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। দুর্ঘটনাস্থলে আজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, 50-60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকার নথি না থাকায় কতজন আদপে উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর পাশাপাশি গতকাল থেকে রেল এই উদ্ধার কাজে যোগ দিয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা আগামী দিনে যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ করতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। বেলফাস্টে পুরুষদের ক্রিকেটের 2 ম্যাচের সিরিজের প্রথম টি-20 খেলায় গতরাতে আয়ারল্যান্ড ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে। যে কোনো ধরনের ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের প্রথম জয়। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 182 রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারত 19 ওভারে 148 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন ম্যাথিউ হলার্ড, 28 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-20 ম্যাচটি হবে আগামীকাল। ফিফা বিশ্বকাপে গ্রুপ জুয়ের ম্যাচে নিউজিল্যান্ড বেলজিয়ামের এবং অন্য ম্যাচে মিশর ইরানের মুখোমুখি হয়েছে। এদিকে আজ সকালে গ্রুপ H-এর ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে উরুগুয়ে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ওই গ্রুপেরই অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। FIH হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের সি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বাকি খেলায় ভারত 7টি গোল করে। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ততে পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টাড শুরু করেছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেসেলস সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং 2টি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড GBP হাসপাতালের বহির্বিভাগ

ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী ভি এল ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমা বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনে কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকাল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআর নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্তি অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। ফুটবল বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নকআউটের আশা জিয়ে রাখল। গ্রুপ এইচে কার্বোভার্দ বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন ও কার্বোভার্দ গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেট গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে এই এবং এমবিবি স্টেডিয়ামে খেলাগুলো হয়। আগামী 24 ঘন্টায় 29 ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 11টায় শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলামণিজরা। দুপুর 1:40 লোকগীতি শিল্পী প্রতিমা বড়ুয়া। 1:50 দ্বিজেন্দ্রগীতি শুনবেন সুজাতা মজুমদারের কণ্ঠে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গান চিত্রগীতির মধ্য দিয়ে। বিকেল 5:45 শুনবেন গীত গজল। সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 জাগৃতি অনুষ্ঠানে মহিলাদের সম্পত্তির অধিকারের প্রসঙ্গে পুষ্পিতা চক্রবর্তীর এক সাক্ষাৎকার প্রচারিত হবে। সন্ধ্যে 6:50 লোকগীতি শুনবেন শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 সৃজনী অনুষ্ঠানে শুনবেন সৃজন বার্তা শিল্পী শিউলি ভট্টাচার্য। রাত 8:30 আজকের প্রসঙ্গ। রাত 9টায় শুনবেন নজরুল গীতি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:15 থাকছে স্পটলাইট। 9:30 নানা রঙের গান। রাত 10টায় আকাশবাণীর সঙ্গীত সম্মেলনের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে এই পর্বে প্রথমে শুনুন অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথমে শুনছি আমরা অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছিলেন নানা রঙের গান। এবারের শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী।

0: নানা রঙের গান শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকে শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, বেগম পারভিন সুলতানা এবং পণ্ডিত ভীমসেন যোশী। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পর শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to Rs. 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: I love my Eco, cause it's got more power. And

0: also comes with all new safety features.
1: We love our eco cause we can bring all our friends.
2: We love our eco cause it's made every journey special.
3: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The eco family is growing. Get attractive offers up to ₹55,500.
4: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
3: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
8: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
9: RBI এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
10: দর্শকরা, সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
11: RBI একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
12: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি TC টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি OTP পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
9: RBI একথা বলে, OTP বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।

হাই না হাই সঙ্গে তাকে বেলাই খাত রুচা মূ খালায় না জরা নর পানি লগি টং টং দি আমাকে খাত রুচা মূল ফাইসিং সরাও থাকি দো নর যতনি বাকি আহকে মারে কি খাত রুচা মূ জেফ্রু ফুরু পানা নরক যতনি বাকি সারা থাকি নরক আং বাই ককদুকি বিশিং গরঙ্গি মাননাই আবাহাই যে রুচা মূ খালানি বাকি 2322655 কক নাম্বারও ওইফাই সঙ্গে তাকা তত রুচা মানালায় বে খুদা তুমি হু আদি বাসলাম তে অলগায়কনি খরংবাই কিসমত কানেকশন তো কিনে রুচাপ মাইদিকে খালায় রুচাপ মা

0: তখন তে মুখ সং সঙ্গা রচামং তো খানাকা তে তৃক তৃক জরাব ফাইকা কক বরক তে হিন্দি রচামং অঞ্চরাব গ্রং সাকে খানা লাইনি গেতাবো কচি স্টুডিও নি জরা খগ ফুংনি দামচি তামই সতি থামচি মুফলি বাজিসা কাউনে থাকা গেফাইদি অজরাও সঙ্গ কক বরক রচামং তাং সাকা লাইন হামজাকমা হালক আও বেলাই খানাতক তে আনি খানাতক জাকমানী রচামং নরক খানাই মানে অঞ্চরাও মানিক দেবর্মা তে পারমিতারি আনি খরাং বাই গে অজরা খানাই তো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কবরক আহ পান্ডা কবরক তে হিন্দি রচামুং নরক নি বাকে অজরা খানাদাতক রচামুং খানাই তো দি লগি তো দি
1: বাকে

আও হাই না হাই জংসা বেলায় খাতা রুচাপ মুনি ফাশিং থাকলায় অজরও নংলে আনি বাকে সিমিন আও অবাই হিনে রুচাপ জাগে রুচাপ সৌরবী দেববর্মা পারমিতা রিয়াং তে শিকাং দেববর্মা তে নবনীল চাকমানী খরং বাই গেনর যতন আনি লগি টঙি টঙি ফিয়া জরা তে সতী চিবাহাশি টং শিব চিনিয়া ফাও আমি বাকে খাতা রুচাপ নর যতনী বাকে

0: ডানা, শিশুকে খাওয়া আজ তারে শুধু সোনা দানা, সে যে উড়ে যায় উড়ে যায় যায় যায়
1: পলাতক ছবি থেকে এবারে গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বাঘিনী ছবি থেকে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের ছবি অজানা শপথ, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: HIV AIDS নো অসই ক্রিয়া কারে HIV তে AIDS নো সে কাহাম কে সিনা নাঙ্গো হামজাক মা বাই বাই কে AIDS নো কা সোনানি আবশ্যক সিদি
1: AIDS নো সে শেলেং দি AIDS মানজাক নে বরক নয়া AIDS নো কা সোনানি আবশ্যক হইলামা
0: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাসতেনে জুদা জুদা আমচে ফিয়ক যা জুবা মুং থানি জুবা জু না দি ত্রিপুরা স্টেট AIDS কন্ট্রোল সোসাইটি ছাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লোক হামকাই নিবাগে

মণিহার ছবির এই গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। মণিহার ছবি থেকে এবারে গানটির শিল্পী সুমন কল্যাণপুর।

মণিহার ছবির এই গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারই শুনুন মন নিয়ে ছবির গান, হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

আশা ভোসলের কণ্ঠে মন নিয়ে ছবির এই গানটির সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ဒီမှာတော့တာခုံပြင်းနဲ့ကိုင်ရှာကလိုက်ရှာလိုက်တာတာဘုကလိုက်ရှာကေတာခုံနေပတိနေပစာကာရီမှာတော့အင်ကူရေတာကုတုံရွေပစာကာရီကိုတာခုံပတိနေပစာအောင်ခဏနေဂျော်ရနာငိုအသက်ဒစ်ဘီကနီရိုက်တဲ့ဘလေဆာလ်ချစနာငိုအမောဆာလ်ချနေစီမီ4ဆပ်တာဂျော်ရာစာတုံတိုင်နောဘာနန်ဇက်ဇာကဝတနနီနန်နိုင်အမဟိုင်ဇာကနောနောဘရူဒင်းতর্মনি জায়কে উলতা কুমফান করে এবা বেমার বাই মানজাক নাই বুতিতি থানি বেজওয়া নুকজাক নাই ও মন্ড বুঝি ওই চাথাইর না নিনাং নাই কাহাম তৈর না নিনাং নাই কাইসা জাগাব শালবুরু বুরুম জরামতে চাথাইর না নিনাং নাই মুতনারক দি তাকুম করাঞ্চা মুংচাইন মেয়া পিনে চাথাইনি লগি দেশা পুলুই মারে নাই বুতিতি মানে জরাব তাকুম নিয় বিশিতা ফিয়োগ দি তুইয় বিশি তংখে তৈ অগুইনাই বংনি ফান কমি থাংনাই তাই বুতি রকম তৈনাই তাবুক দিবলি তানি রাইদাবাই তা খুমরি বৈতঙ্গ আতাইশ দিন খে দাগ কলি রাতিকা তা খুমন বারে নাই তাই তাল নই অংখে তেগে সতিকা রুনা নাংনাই অবংখা দাগ পিলে উলখে বুস্টার টিকা রুনা নাংনাই তিরপুরাব তাবু গবং জাগাব তা খুমরি বৈতঙ্গ তা খুমরি না নিলে বিশি কষ্ট রক নাই গিয়া
1: আসুক জানা লেলা মানে জরাব খরা বাইখা তাং বিতি
2: সাউই দেমান ফেক জাক নাই নানাই রকন সিরদুক্তি ওয়েস তিরিমানি বিসিংতি এস আই বি মানজাক নানি কাতিরুই মানো তে কাহাম করুন খে তঙ্গি মানো
3: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখর নি খুংবা চিসা শাক হামনগ রাং নাং ইয়াওই ওয়েস তিরিনানি শেপ তঙ্গ
2: আবনি বাগিনো ওয়েস তিরিমানি নো ইয়াসাক দি কাহাম করুন তঙ্গি কাহাম কে সাইমানা বগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দে
3: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নকুং হাম করে নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হাম করে নি বগৈ আওয়াই যাব
2: এইচআইভি এইডস ন অসই ক্রিয়া করে এইচআইভি তে এইডস ন সে কাহাম কে সিনা নাঙ্গো হামজক মা বাই বাহে কে এইডস ন কা সোনানি আবশে সিদি
3: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
2: কাহাম কে সিনা বগৈ টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি আস্তে নে জুদা জুদা আমচে ফিয়কজা চুবা মুংথানি চুবা চু না দি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ছাক হামতে নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাবাং বাই লোকো হামকাই নিবাগৈ
3: মুইতু নারক দি এইচআইভি তাই এইডস নি কক কুবিনো মাসি নাই
2: তাবক ফন এইডস নো কাসুনা টিকা সনা মানিয়া কো এইডস নতি সিরিমুং ফরম পান্দা হাতিও কক পিনো পান্দাতে দাল বিদাল আউই মুং লামতি নো সরংনাই বরক নি মাফা ফরংনাইতে লুকুরক নো সিজারি ওই এইডস নো মা কাসুনাই
3: আবনু কারিবো এইচ মানজাকি মানো আমতি তমু চামুংবাই চালে তংনানো এইচ নকা শুনা লামা এইচ তাই এইচ আই বি নরগই মুংসাসক সিনামু চুংখে 1097 ও টোল ফ্রি নাম্বার ও করংদি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাবাং বাই লোকো হামকাই নিবাগৈ আওয়াই যাক মুইতু নারক দি এস টি আই এবা থুমা চামা বিসিংতে সলনাই বেমার মানজাকে এইচআইভি বাই মাজকনা তে বদৌই থাঙ্গো
3: বেবানতি এই তুমুংনি নি খা মিথিক মা তংখে এসটিআই এবা আরটিআই বেবান নো নাই নাই ডাক্তার বাই নাই জাকতি রেজিস্টার ডাক্তার বাই নাই জাকতি তাই অসম অসে খাও কিরি মানো শিরং শিরং উন্দি
2: দেরানা করিকে থুদি চাদি কন্দম থু বিয়াবই কেব বাইতা চাস মাই দি
3: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকি আওয়াই যা
1: আকাশবাণী আগরতলা তাবক খাবায় না লেলমানে জরাব মঙ্গলক্ষী দেবরমানে খরাঙ্গ যাদনী রচাপমু

Sama bangsa nani menai.

0: খনাউ দং দাকুকতে বুকুক সঙ্গন খাপং হামজাক মিয়া ফারে তিনি নুগুল পান্ডা চেং যাও তিনি চেং চিনে পান্ডাও খালায়ন চেরাই রকনো নাইকল থানি ও চেং বুমা বুফা রক চেরাই রকনো বুঝিনা নামমানি ও কক বর্তমানতে তাই অবনতি ককলাম সালাইনা বাকে চিনি পান্ডাও তিনি ভাইস পৈখা বুকুক গিরিবালা দেববর্মা হাঁকে বাইন চিনি পান্ডাও লামসব খুলমকা হাই অবনো চো চাই রকনো নাইকানি খাইনানি বাকে তাবো কবং মা কক সালাই যাকো বাকসা চাই রকনো বেলাইখেনো তামনাই কুতুগুই এবার বেলাইখে সিক্রিউই হা জরা জরা ও বুবো বুও আবহাই রকলায় হে বাকসা বাকসা হাই চাই রক ভাই বেলাইখেনো গদালই দো যত চাই বাকসা তো উংয়া বাকসা বোমা বুফানো সানাই দো বাকসা সায়া দো ফিয়াবা চাবুক জরা ও চাই রকনো কাহাম নাইকল নানি বাকে বব যতন সেই নাংকুক মানে
1: ও চেরে জন বুঝিও দং লাইথেনি অবশ্য বোমা বুফা সিমিয়া সিনি দফাবার সমাজনি গাইসা কতর্মা সামু বোমা বুফা তো ব্লাইন সামু দায়িত্ব কতর্মা না হার বোমা বুফা অব তো কাইসা হামজাকমা ওয়ানসুকমা ইয়াখাইবা থিনাংনি ইমাং তুই সামজা কাইসা মডেল হাইসি টপিক্স রুগী

0: সাবানো কক সামানি সিগাং সাবানো চুং যে অকরা রক বুঝিব মানে চেরে রগ্ন তর খাই কোনো রকম তরি লাই মানে তর দায়িত্ব পাই থাঙ্গো কিন্তু অবহাইয়া চেরে রগ্নি টাবুকনি ও কক সানা থাকতেনি টাবুকনি জেনারেশন বাই আগিনি জেনারেশনও কিসা আং তামহিনানি মিলিরি সাবান আগিনি বড় রকমকাই চেরে রগ্ন শাসন খাইও বড়নি চাইয়া বজাগা তো আবো বেলাই কঠোর শাসন খাই বড়ন পুষিব কিন্তু তাবুকনি জেনারেশন হাই অব কিসা জুদা তাবুকনি জেনারেশনকে বড় তাবুকনি চেরে রক্তা মব হানি বড়নি মৌসুম মারকন মানানি মৌসুম যাবো কিসা কারণ হাই আগিনি বে তাবুকনি ফেলাইমা হাই তাবুকনি চেরে রকম কক সামুং টংমুং সামুং কানমুং বেবাকন আলাদা আলাদাই আদা হিঙ্কে অব টংথিরি ন বরকনি বুমা বুফা সঙ্গ মানে আবো ন নাই টংনানি নাঙ্গু ও যে তাবুকনি সেরে রোগ আগিনি সেরে রোগনি চেঞ্জিং নকজাকমানি অব সঙ্গ কাইসা তামহিনানি জেনারেশন গেপিং নহিনী মানু আগিনি টমু বাই তাবুকনি টমুন যদি সেরে রোগ পুষিনা থাঙ্গা হাঙ্গাই অর কিন্তু কিছু বেজুয়া নকলাই যাংনাই যে মনজন স্কুল লগব আং তো খরকসা ফরংনাই মানে যত সেরে রোগ ন যেন যত ন মকল সমানকে নাসিগি ফরঙ্গে মাইয়া তাম হাই সে কিছু চাইল্ড সাইকোলজি রোগ বুঝিনা নাঙ্গু বাক্সা বাক্সা সেরাই ন তাবুক রম দি যেন অর গবাং মা সাতাইগলাইও ফাস্ট ফুড ডকসাও চামুগব অনেক কিছু দো সে তাবু বড় অনেক উগ্র সেন্স অবহাই রোগী থাঙ্গু হিঙ্গা হাই বড় সানা থাঙ্গা হাঙ্গাই যেন কিছু যাতে সেন্টিমেন্ট ইয়া তৈ মানে কিছু মায়া খাই বড় মানে হামজাক মা বাইরে ওই মা বুঝবো হিঙ্গা আগে হিঙ্গাই তো লাথা তৈ থাঙ্গু মানে বুঝি হাঙ্গাই নবই কিন্তু কী জায়গায় আগে নিশ্চয়ই রকম ফাঁসংনে অক অক নখনাগুই হামুইব থাকবাই কিন্তু তাবু খাই আবুনি উল্টা সিঙ্গু নদি বনো বেড নীতি চালু খাইকে হাঙ্গাই অবু কিন্তু অবুনি সেলাইফান উল্টা হাঙ্গি থাকাই আবুনি বাকি ন আগিনি জেনারেশন পুষিমাবাই তাবুনি জেনারেশন কিসা তা মানে জানি জুদা অবহাইকে ফেলাইম নকজাবো দা হিঙ্গা তাবু যে ফ্যামিলি বা যে মবু ফাঁসং অবন নাই আকই সানো পুষি দিনিব মানে তৈদুল থুনিও অবন সাকথারখা অবহাই ফ্যামিলি রং নকামুই দো ইংগিয়াখাই তাবুনি সেরে রং গবাং মা বেজুয়া বা জঞ্জাল নকজাগি দো যেমন রম দিবু মা সংরক বেশি হামজাক না থাং দিনি মোবাইল ফোন রক দিব মোবাইল নাই পরে দিরকিনি সাউ বা করক কানমুন জমরক যে সারে রক যাজাক তৈন অবহাইকে রিউই দো কিন্তু আ জায়গা বোতাই কেসা মানে তামহিনানি আলাদা তাই কেসা তম হইজাগি তো মাহেমা দো আং বরকন বেশি মানে বক্রসা কারিউই দোলা থাকতেনি অবহাই রকমই দো যারে রক নয় নাইলা বাক্সা বাক্সা সারে রক একদম ওয়ান ওয়েঙ্গি দো ব মোবাইল মাং নাই দো হাঙ্গাই নবন বোমা ফাঁসং তো কোনো হিলিয়া কিন্তু আর থাঙে বনো ককসং হাঙে বনো কোনো রেসপন্ড রেগলা পড়াশোনালে বসা অব ইংয়ানো হিনিমা ন কিন্তু ব হামিয়ানি ফাইজিংও থাঙেই দো হিঙ্কা আবাই ন যেন যে বোমা বুফার মানে চেরাই রং ন নাইকল থিনিও অনেক সিনি তামহিনানি দায়িত্ব দো শুধু রি দমা বাই ইংয়া যেন বড় যত জিগিন গাহামাই খেয়াল মানা রেগনাই সাথাই টংথাই সাবাই মিলি অবহাই রক খুব ক্লোজ মানে কাইসা গাহাম বন্ধু হাইকে যেন ব্রক বই মা দায় বংনি প্রবলেম রকম যেন সলভ খাইনা মানাই নাই হিঙ্কাইসে চিনি অ মানে তামহিনানি বুঝিলাই টংয়া হাঙ্গা হাঙ্গাই যেন উল্টা বেজলাই থাকাই
1: বাক্সা চেরাই রক তাবুক আমি নুকজাগ যে বরক বুমা বুফা বাই চালি টংখানকে বরকনি বিশিংও তামুই দাও বরক তামো সানা মুচুং তামো নাই আবো বুমা বুফা সাইমানিয়া হাঙ্কে বরক সানান বরক গরি আগি রোগ যে চেরাই রক যেন যে টংখর তরি ফাইকা ফুরকে যেন নুগো যিনি মা বাবানো যেন সানা সিনাইয়া যিনি কাকা মই পি এবা বাই সং বরক জয়েন্ট ফ্যামিলি ফানো নগানা গিনি যে যিনি
0: হামিয়াঙ্গি দোকান নাই দোকানকে বনো বুঝগুই নাই ও যে বুঝগলাই মানে আবো না যত্ন সিলাই কটর মানে তারপরে কাউন্সিলিং হাইতা আবো তাবো রম দি চেরাই রকম কংখা তম হামিয়া বই গেদালে দোকান আঙর সানা নাই শুধু বুমা বুফা সিমিয়া অর সিনি দফানি সোশ্যাল ওয়ার্কার স্কুল টিচার মানে যত বরক নব সাকতানানি নাঙ্গু মানে কয়েকদিন সিগাং কমলপুরও কাইসা গতনা নবো খানা খানা মানে খরকসার দোকান দিন

0: bo khub mane gono bo onno jatni mugli ni ta mugli ta bo hingai kaisa bo dukan diu pararo go dukan dia do ba hingai sare khoroksa mani paina phaiya apurga nogo dukan dita hingai apurga oboro bon samung nan jake nogo habi thanga go sare khe class teno poriu bini o cash box gana o thanga hingai অলকে বনা আরো নগুই আ মালিক খাপুরমুই ফাইকে আই নঙানি কেসবুক টাম খাইনে তাং গ আনি রাং নি বাস কথা হাইনে তাং ইন জায়গা হিংগাই সেরে নিয়া গো চেক খাইনে গিয়া রাং 20 টাকা মানখা হে বন এমন ভাবে চেক খাইকে বন পুরা তাবিনি সারা শরীর চেক খাইনে গিয়া অতজ ক্লাস টেনে পড়ু হাই বিনি বো লাজিবানি অব কিছু টঙ্গ চেরে রক মানে যত বরং নি তো টংলে প্রেস্টিজ নি ব্যাপারং জাগো হিংগাই হাঙ্গাই বো মানে বন আতি খাইনে না টংমাইয়া নঙনা দা না হানা না হাইয়া কাহাম কাইনো বন ভদ্রভাবে তোমানি হিংকা অলক খাই বন কথাঙি লাচি জাখা বিন মানস থাকে লাস্ট মুমেন্ট বথুই থাকা বসে সুইসাইড খাই গিয়া হিংকে চিঙা বনো চাল সাইকোলজি অব বন আসে ইমোশনালি নাই চিং অবরং বুঝি না নাঙ শুধু বুমাবো ফাঁসি মিয়া চিনি মানে গানা গিনিও টংনাই তাকুক বুকু রক অব যতন চেরাই রং চিং টাইম হিনানি বন নাইকলই কাহাম কাই চেরাই কাহাম সানাম মানখাইছে চিং দফানি কাইসা টাইম হিনানি মানে কাহাম নাগরিক বা গুড সিটিজেন সামৈতি সেই মানুষটা হিংগাই চিং ও ফোনানি বিশা জেসবা নংথুন চিং অবন যাই খেয়াই দং হাঙ্গাই চিনি দফাতে বুক লগি থাকাই হিনে আংখা খাই
1: আবন গাই চাই রক দেরানা লামা অব সিমিয়া তাবু তো কাসা নুখাম হাই চিং তাবু নুগুইন দঙ্গ চাই রক
0: ড্রাগস
1: ড্রাগস চাও বা শিকক মাংক বরতামনি বাকে শিকক
0: মানে ডিভাইস ইন্টারনেট বাই দঙ্গ বরফ গরঙ্গি দঙ্গ বৌনি মেন্টাল ডিজার্ভি থাঙ্গ
1: চিং বুমা ফুয়া হানজাকনে রো আনি চাই কক খায় আনি চাই কক খায় আনি চাই হাই থাকা হানি সিমি হিনু ফিয়া বা তাঙি বংখা আবনো চেরি নাইয়া
0: আবু শেয়ারিং বখালে নাঙ্গু তাবু চিহ্ন গানা গিয়ে বাক্সা হুই তো নিউ নিজে নিব সানো হুই তো নিয়ে দেবো হিঙ্গে আবু হুইয়া কারই আং অবহাই মা ফাসংন সানা মুসুঙ্গো গানা নিব রোগ বই কাহাম কাই শেয়ারিং খাইলাইনে নাঙ্গু মানে টিস ওয়ান ইস ওয়ান আং যে সাইমামনি তাই কেসা বরক সানানি নাঙ্গু অবহাই কেন চিনি মানে দফা সাকাও গাসানানি লাম হিঙ্গে সিংখাই কিসা মিসা হিঙ্গে সিং হুজু হুইনাই আপুর হুজু হুইনাই হিঙ্গে আপুর হুইয়া ওই বাহিকে অবন হামনাই মানে যে সাজানের রোগ বরব সাকতানা নাংনাই ব চিনি নখরকসা বসা মানে সাজুক বা সাজলা অবহাইকে যেন বন নাইনে নাংনাই আপুর কাইসে বরক মানে ওচেরে রোগ কাহামংনানি লামা মাননাই দা মানে বরং কিছু সেলফ ডিফেন্স বরিনা নাংনাই জেরে রগ্ন হিঙ্গে হিঙ্গাই আপনি খাই যে কোনো সামুং খাইতেনি কিছু বনো কিছু এপ্রিসিয়েট খাইনা নাংনাই বা কাহাম নংখা কিছু বলাইনা নাংনাই হাইকেছে সেরে রোগ খাবা জানাই যে সেরে পড়া মায় হেনি নং বনো সব সময় শাস্তি দিখা বনো মকল হামিয়া বাইনু খা অব হাইয়া তাবুনি ও চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে স্কুল কলেজ রোগ অব দাগি ফাংরক দাগি উই দো যত স্রাইন মানে মা এফানং দংথন বনো সিজাগি না তানাই দি মনে আলাদা খায়া ওই যত দলনি বিশিং তনি ওই ন বন মানে যেন আলাদা প্রসেস খেলায়ই মানে টাইম হিনানি বন তাই কিসা সেম্পিটি ফুনগুই বন কারেনা নাংনাই জায়গাও তুবনানি বাকে চেষ্টা খাইনে নাংনাই কোনো আমি শাসন খেলাইয়া অব অব হাইকে অর্ডার গমজাকা কিন্তু যেন যে নুগো বাক্সা বাক্সা বুমা বুফারক যেন কমপ্লেন খাইকে হাইন লাথারক তুই বুমা রক নগো আর তুই খেয়ে চেরে রোগ দেরা ওই থাঙ্গু কিন্তু কাইসে সুস্থ চেরাই সাম থিও মুমা বুফা বসুক পরিশ্রম খাইনা নাং কিন্তু ও চেরাই নষ্ট হই থাকাই বসুক মাগনা দফানি আবো কে বসাই মে
1: বংনি নুকুনি সিমি সিং ইয়া দফানি সে কাইসা আবো লস নি হিনি মানো গাই চং অম্বাগে নচিনি বুমা বুফা রোগ নি সিমুঙ্গ তাবুক ফানো বিয়াল তং কহাইমা তঙ তামনি হেনবা চং তাবুক আসে কবাং মা কবাং মা চরাই রক শিকলা রক লামা করগই তং ও লামা কর থানি ও সাইমেনিয়া বুমা বুফা রক বসুক জরা সি আবন এবার বরক নচং বসুক জরা বেরিমান যে বুমা বুফানি বাকি ন চরাই রক হাই হানে
0: ই আবো কিছুটা বংনি এনভাইরনমেন্টাল নাঙ্গো বংনি নক নুখুংনি পরিবেশ বরং নগর সামু খাইসাও একই জায়গা দো হাইফানো চানানি জরাও ফানো ও কাইসা রাংসাকনি জরাও বো চালাইমা তো চাউইনু বরক ভাঞ্চিও আফ্রু ফানো কক বিটি সালাইনা নাঙ্গ মানে কাহাম কাহাম আবো মডার লক সালাইনা নাঙ্গ ও বইনিবো সারক মহাইং দংখা বরক মহাই মানে হিনিয়াওই মানে নরক উংয়াও বহাইয়া বসে খনা তো টক টং থক বংনি নুখুং আবরক হাই গাই মাংখাই সং বসা জাখামো মানে সঙ্গে নিবাগিন নাইমালিয়া নরক বাবো হাইতাং দি আপনি

0: ngay buma bukhara tong tong kha mane bono nok barak lang thanga dami dami iphone rok pai dikha sanani bagir horka ngai tai abo khuskai ne liya kuno busa tamung tong kha kuno busa bai kuno close krui hinge busa derai pai puru phai tam khaina abuni bagine sing shaktar thai busa bai khu close khai tongna dorkar jian busa tamung tong ang to pottik srani bek se khaina yu
1: er
0: pore bongni dex rok se khaina yu obhai dokta
1: Abono, the Jerai Froni Shimino, Bsa School of Tankanke, School Nifaikanke, Buma Bupa, Buma no Kabanko Sungalinango, Bsano, Dinini, School of Tamunka, gave away cock the Banglai, Eba Nung Tuda Tunka, gave away Nung Kunuchada Jaka, Tamu Jaka, Tamunka, Aboro Kahamke, Jerai Nitaniwo, Sungi Loik like Anke, Bo. Abu Hai Ungai, School of Tamung Tamunga, Tushin Bornatang Protamung Tamunga Bo, Bumano Paish Hanani, Boloi Nitanai. O Loi Ungmani, Abu Hai Nitanai, Chikon Cock, Jotuno Bobin Bumano Paishapine. Gabuma Simon Nai, Bo Sabu Bai, Tamu Cock Shalai, Borokni, Bishingotam Ungitong, Amrozotun Simon Nai. Okay, Jeprunuka, Je Bo Kisataya Claytonka, Ebabini Pal Rok Tayang, Itonka, Gabruno, Borokni.
0: I am a teacher. Price to Burimano. Abo Hike Labo Borono Kahamzaga to women.
1: Ombagino, Jerai Rogno, Jung Nugo, Jessic Mansak Boroka, she shook your sack, it's a log here and anango. Jung Torka, Bonatawk Nina Nanglia, Bosajun Jotun Climano Hone, Bono School Tang Probo Yakarka, Tuition Tang Probo Yakarka, Berina Tang Probo Yakarka, Nogo Yakarikalan,
0: take his Pogang Sanamuzungo. Sarbisulda neighbors Harokno, Rang Pushaka Banka Bangino. From the Gari ba auto reserve khlai bosanori hoga tai bosa poriya tongui kha boro tongui kha bote kunu khos khailiya kintu o jagani hoitino charity bien setum mani ningni ni nok ni poribesi hoitino obodera uitong kintu bopura auto driver no depend khair hoka ni bosa bote ing tonga bote sei maliya
1: hinkai
0: o chere dera thini chere ni kunu tamu dustong ba mo phanin dustong bo bondu bando boi da thang tongka tam khai tongka bote ke bo sei maliya Obo Hirok, Hoteno, Turk Turk Derawi Payuta.
1: Mamma Borobo Buma Bupangu Nogo Jerai Kleiner Jotuno, Mutungon, Nukung Air Nanibaki, Piaba, Jung Busuk, Tiartong, Buma Bupang Nanibaki, Abobananang, Tam Hina.
0: Ow, Mane Angskangberin, one chunanangai, Angze, Koroksa, Jerai, Mane Buma Angatangangai, Ang Tamu Kleinan, Mane Ang Tarkitri no Makainai, Tam Gangai, Ngo. Ani busa, somas ni kaisa, mana gift engkau ang kelang nai obohai, kaisa upohari kelang nai somas no. Hingkai sengrom di neng serai pula asai nani hingkai serai no sa engkau asai nani ang nai obohai dan ang nai duit payser ang nai. Apur zaman insetum dah hama hai kaino, tori buan serai no ang kaham sekolah poli nai, kaham serai senami nai, obohai wan cuma hai, neng abo bona John Mori kahangai no neng bini bagi no, mana pura somoi lima tong senai. অবহাই কে মানে ইয়াকারি দিনানি কগিয়া যতক্ষণ পর্যন্ত বো সম্পূর্ণ বড়কং এসা জরা সঙ্গন নাই কলি মা তং নাই অবহাই দে
1: আও অঙ্কাই জং নুগো কবাং মানা তাবো কামি রগো আ বুমা বফা জে জং না থাঙ্গা হাঙ্গাই জংগো জে জরাইনো জং বেলাইকে কক সাকা খাই বড়ক বাই বং কাহাম হামিয়া সঙ্গাঙ্কে বড়ক সঙ্গন দাম রিগলাক আম হাই জং সাক নাই ইয়াং নাই আহে হেনে জং কিছা হাকসাল খাই তংনানি মুচুং বুমাম ফ হানজাকনাই রক জং ন বরম রথং জরাই রক নে পিয়া ও বরম মাননানি থাংতানি ওখঙ্গা কে জং নগো বুমাম ফ বাই বসারক চালি থাঙ্গো আবন বাকে বড়ক বংনি মুচুং মা রক বড়কনি জে জং জাল ফাই মা রক বড়ক অবন বুমাম ফানো ছায়া
0: কিন্তু বড়ক বাই রমদি আগিনি বড়ক সামা দং বসাসিক লাং ফাইকে হাঙ্গাই বুমা বহাজং অনেক হুঁশিয়ার রঙা নাঙ হনে হেঙ্গে সঙ্গ বনো থুমারক চামারক যতন আলকা খাই রেখা অবতো বেলাই নাইয়া সঙ্গ তে বসে তরু সঙ্গ তে বো ক্লোজ সঙ্গ না নাঙ মানে বরং তাম কেবং মুং দং

0: বিশৃঙ্খলায় ঘুরাতে হবে, ঠান্ডাটা ঘুরাতে হবে। এটা আবহাওয়া দাও বিশৃঙ্খলা,
1: হ্যাঁ
2: বিশৃঙ্খল
0: আপনি বাবু নতুন ওগুলো বসুন নাই মানিয়া যে দফা আবহাওয়া রাইজার উপর অপমান শুকনো আমি

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত

0: ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ সাতটি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলে 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদামঘরের পাশাপাশি উপকূলীয় র্যাডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত এক মেট্রিক

0: টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবো ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানের শিল্পী প্রতিমা বড়ুয়া।

0: লোকগীতি শুনলেন প্রতিমা বড়ুয়ার কণ্ঠে, আকাশবাণী আগরতলা।
1: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি সুজাতা মজুমদারের কণ্ঠে।

0: मंत्री अमित शाह ने गुजरात के 14 प्रमुख शहरों में सहकारी आधारित टैक्सी सेवा भारत टैक्सी का शुभारंभ किया। तमिल फिल्मों के प्रसिद्ध अभिनेता और निर्देशक के भाग्यराज का चेन्नई में 73 वर्ष की आयु में निधन। मौसम विभाग ने अगले दो दिनों में पश्चिम बंगाल के तराई वाले क्षेत्रों और सिक्किम में मूसलाधार वर्षा की आशंका व्यक्त की और फीफा फुटबॉल विश्व कप में मिस्र ईरान के साथ एक एक गोल से ड्रॉ के बाद पहली बार नॉकआउट चरण में पहुंचा। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाश बनी आगरतला एबारे जानिए दीची आबहावा विज्ञप्ति। आबहावा दफ्तर थेके प्राप्त तथ्य अनुयायी आगामी 24 घंटा आकाश साधारणत मेघला थाकबे। बज्र सह बृष्टिपातेर सम्भावना रयेछे किछु किछु अंचले। दिनेर तापमात्रा थाकते पारे सर्वोच्च तेत्रिश डिग्री सेलसियस एवं सर्वनिम्न 26 डिग्री सेलसियसेर आशेपाशे। गतकालेर सर्वोच्च एवं आज भोरेर सर्वनिम्न तापमात्रा परिलक्षित हय যথাক্রমে 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর 29টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের প্রায় সবকটি জেলার দু একটি অঞ্চলে বজ্র সহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন গীত গজল। সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 শুনবেন জাগৃতি। অনুষ্ঠানে মহিলাদের সম্পত্তির অধিকারী প্রসঙ্গে পুষ্পিতা চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে। সন্ধ্যে 6:50 লোকগীতি শুনবেন শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলার সংবাদ। রাত 8:10 সৃজনী অনুষ্ঠানে শুনবেন সৃজন বার্তা। রাত 8:30 আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলনের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিও খুলিতে এখন সময় 2:32:32 হয়ে 30 সেকেন্ড।

0: नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
1: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
2: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Akashwani Agartala. চিত্রগতি অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনবেন মেরে সপ্ন ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবার শুনবেন বিন্দিয়া ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন গজল মেহেদি হাসানের কণ্ঠে।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সমূহ গীতি শিক্ষার আসর।
1: নমস্তে বচ্চো, আজ আপকা এক কন্নড় ভাষা কে গানা মই অভি সিখানা চাহতা হুঁ। কন্নড় ভাষা কর্ণাটক মে রহনে ওয়ালে লোগোঁ কা মাতৃভাষা হ্যা, উনকা প্রধান ভাষা হ্যা। এই গানে কা রচয়িতা শ্রী আর এন জয়গোপালজি। ইস গানে কো আপকো সিখানে মে হমেঁ সহায়তা করনে কে লিয়ে জয়রামন মাস্টার জি ভি আয়ে হুয়ে হ্যাঁ।
2: নমস্তে মাস্টার জি।
3: নমস্তে।
1: অভি এই গানা কা শব্দ মই আপকো বোলুঙ্গা, ঠিক তরহ সুনকর অচ্ছি তরহ লিখ লিজিয়েগা না। ও চেলুবিন মুদ্দিন মক্কলে, ফির ভি চেলুবিন মুদ্দিন মক্কলে, এ তিনো শব্দ দু দফা আ রহি হ্যা। ও চেলুবিন মুদ্দিন মক্কলে, চেলুবিন মুদ্দিন মক্কলে, মনে

0: अच्छा बच्चों, अभी एक कन्नड़ा गाना पूरा आप सीख लिए हैं। मेरा आशा है कि बहुत खुशी के साथ आप मित्रों से मिलकर इस गाना को अच्छी तरह सब जगह में आप गाना चाहिए। नमस्ते बच्चों।
1: धन्यवाद मास्टर जी। नमस्ते मास्टर जी।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবর্ক অনুষ্ঠান, 8:05 শুনবেন জেলার চিঠি, 8:10 শুনবেন সৃজন বার্তা, 8:30 শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 8:45 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা, রাত 9:00 শুনবেন নজরুল গীতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, 9:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, রাতে 10:00 শুনবেন শনিবার সুরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.8 এবং 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 65%। আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে 29টি জেলা, উত্তর ত্রিপুরা জেলা বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
3: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
4: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন।
3: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: আপনি কি জানেন, শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
6: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন।
5: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শ্রোতাবন্ধু, নারী এবং শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যৌন নির্যাতন, গৃহহিংসা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী পাচারের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন কিন্তু প্রয়োগ করা হয়েছে দেশে। তো কী সমস্ত আইন রয়েছে এবং আইনের বিভিন্ন ধারা নিয়ে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে স্বাগত। তো শুরুতে কী বলবেন, নতুন যে ফৌজদারি আইন এসছে নারী এবং শিশুদের রক্ষার্থে, এই আইনে কী কী বলা রয়েছে বা কী কী পরিবর্তন এসছে?
1: সব থেকে প্রথম আমি শুরু করব, আমি কিছু ইংরেজি টার্মস বলবো। সেটা হচ্ছে গিয়ে যে বিএনএস, আরেকটা হচ্ছে কি বিএনএসএস। তো আমি অপরাধ মানে অফেন্সেসকে নিয়ে কথা বলবো, কতগুলো অপরাধ আছে এবং স্পেসিফিক্যালি সেটা হচ্ছে গিয়ে

0: ইন্টারলিঙ্কড করবে হচ্ছে গিয়ে মহিলা এবং বাচ্চাদের সাথে। সব থেকে প্রথম আমি যেটা নামটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে নতুন ফৌজদারি যেটা আইন এসছে সেটা হচ্ছে গিয়ে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা,
1: ভারতীয় ন্যায় সংহিতা,
0: তাই তো? আগে ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোড।
1: আচ্ছা, এখন ইন্ডিয়ান পেনাল কোড নেই?
0: এখন ইন্ডিয়ান পেনাল কোডটা নেই, মানে ইন্ডিয়ান পেনাল কোড সেটা হচ্ছে গিয়ে যে কোলোনিয়াল পিরিয়ড, মানে যখন ব্রিটিশার্সরা ছিল তখন ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু এস্টাবলিশড হয়েছিল। আর সেখানে পেনাল কোড মানে পানিশমেন্টের কি প্রভিশনস আছে, পানিশমেন্টের কি প্রভিশনসগুলো আছে সেটা বলা ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোডে। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যে ন্যায় কথাটা আপনি দেখছেন, ন্যায়ের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: পানিশমেন্টটা আসল নয়, আসলটা কি, আসলটা হচ্ছে গিয়ে ন্যায় হচ্ছে কি না সেটা দেখতে হবে। সেটার আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে ওমেন, মহিলা এবং বাচ্চারা, মানে ওমেন অ্যান্ড চাইল্ড, সেটাকে নিয়ে কিন্তু স্পেসিফিক্যালি, মানে ওটাকে নিয়ে কিন্তু কোনো আলাদা কোনো চ্যাপ্টার কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে ছিল না। বিভিন্ন সেকশনসে বিভিন্ন কথা বলা ছিল মহিলাদের সম্পর্কে বা বাচ্চাদের সম্পর্কে, যে এটা করা উচিত নয়, এটা করলে এতটা পানিশমেন্ট হবে, মহিলাদেরকে ওই এনটাইস করলে এই পানিশমেন্ট হবে, হয়তো এরকম বলা ছিল, ছিলই। কিন্তু এখন কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু ওদের জন্যে, এটা সব থেকে প্রথম চেঞ্জ, যেটা ওদের জন্যে সব থেকে প্রথম হচ্ছে কি, ওদের জন্যে আলাদা চ্যাপ্টার ওমেন অ্যান্ড চাইল্ড, এদের জন্যে কিন্তু ধারাগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি প্রথম চেঞ্জ। দ্বিতীয় চেঞ্জ যেটা হয়েছে, বিভিন্ন ধারার মধ্যে প্রতিটা সেকশনে, যদি আমি ইন্ডিয়ান পেনাল কোডটা দেখি, সেটার মধ্যে এনি মাইনার, এনি মাইনার, শুধু মাইনার কথাটার বলা আছে। এবার মাইনার বলতে আমি কি বুঝি, মাইনার শব্দটার কিন্তু ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার না।
1: সাধারণত আমরা মানে আঠারোর নিচে,
0: আঠারোর নিচে, এবং এটা বাচ্চাদের সম্পর্কে। আর মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি, সেই সময় কিন্তু শুধু মাইনার গার্ল বলা আছে, মাইনার গার্ল। এবার মাইনার গার্লও তো বাচ্চা, তাহলে সেই জায়গাটাতে মাইনার বয়েজের কোথায় কনসেপ্ট, কনসেপ্টটা নেই। আইপিসিতে কিন্তু মাইনার গার্লস বলা, আবার কোনো কোনো জায়গায় মাইনার্স বলা, তাহলে আমি সেটার সংজ্ঞাটা কি, সেটাকে আমি কি করে বুঝবো। বিএনএসে কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে, বিএনএসে চাইল্ড বলে দেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: তাহলে চাইল্ড বলতে উভয় মেয়েই থাকবে এবং ছেলেও থাকবে, মেয়ে থাকবে ছেলেও থাকবে, গার্ল থাকবে বয় থাকবে, সেটা হচ্ছে কি চাইল্ড। এবার মাইনারের কথাটা যদি আমি বলি, তাহলে আইপিসির মধ্যে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল 2023-এর কিছু মাস অবধি, সেটার মধ্যে কিন্তু শুধু মাইনার বলা বা কিছু কিছু ধারাতে কিন্তু মাইনার গার্ল বলা, ইন্ডিয়ান পেনাল কোডের কথা বলছি। তাহলে আমার কাছে প্রথম প্রশ্ন আসছে, যে আমি যদি মাইনার বলি তাহলে মাইনার আমি কাকে বলবো,
1: কাকে বলবো?
0: দ্বিতীয় প্রশ্ন আসছে, যদি মাইনার গার্ল বলা থাকে তাহলে হোয়াট অ্যাবাউট মাইনার বয়, তাহলে ছেলের সম্পর্কে তো কিছু বলা নেই।
1: সেই
0: তাহলে নতুন আইন যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেটার মধ্যে কিন্তু চাইল্ড কথাটার উচ্চারণ হয়েছে মাইনারকে সরিয়ে দিয়ে, মাইনার ওয়ার্ডটাকে সরিয়ে, মাইনার গার্লটাকে সরিয়ে চাইল্ডের কথা বলা হয়েছে। তাহলে চাইল্ড বললে বোঝা যাবে যে সেটা উভয় ছেলে এবং মেয়ে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে চাইল্ডের বয়স কত, সেটা কি করে বুঝবো। এবার কেউ যদি বলে যে বিএনএসের মধ্যে চাইল্ডের ডেফিনেশনটা কি দেওয়া আছে, বিএনএসের মধ্যে কিন্তু চাইল্ডের ডেফিনেশন উইথ এজ এই কথাটা বলা নেই, তাহলে পরে আমাকে বিএনএস অনেক কিছু কভার করেছে এবং সেটাও কিন্তু চাইল্ডের ডেফিনেশন যে নেই, সেটা যে কোনো লুফলস বা সেটা কোনো গ্যাপ সেটা কিন্তু নয়। তাহলে চাইল্ডের ডেফিনেশনটা আমি বুঝবো পক্সো দিয়ে।
1: আচ্ছা,
0: পক্সো মানে হচ্ছে গিয়ে প্রোটেকশন অফ
1: চিলড্রেন,
0: চিলড্রেন অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, যদি ওমেনদের ক্ষেত্রে আমি আসি, মহিলাদের ক্ষেত্রে যদি আসি, তাহলে যদি আমি রেপ নিয়ে যদি বলি, রেপ আমি আবার কম্পেয়ার করছি, কারণটা

0: বলবো যে রেপের মধ্যে লেস দেন 15 ইয়ার্স যদি হতো তখন কিন্তু রেপ এবং তার পানিশমেন্ট দেওয়া ছিল, সেটা ইন্ডিয়ান পেনাল কোডে,
1: আইপিসিতে।
0: বিএনএসএ সেটা করেছে 18 ইয়ার্স। তার পিছনে কারণটা কি? লেস দেন 18 ইয়ার্স হলে চাইল্ডের ডেফিনেশনে পড়ছে এক, দ্বিতীয় কথা হচ্ছে কি যে 18 ইয়ার্স কিন্তু মেজর অ্যাডাল্ট, 18 ইয়ার্স কিন্তু অ্যাডাল্ট। এবার 18 ইয়ার্সের নিচে অ্যাডাল্ট নয়, তাহলে কোনো যদি রেপ হয় 18 বছরের নিচে, ঠিক আছে, সেখানে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার যে 18 বছরের নিচে রেপ হয়েছে সে অ্যাডাল্ট নয় এবং তার একটা রিগোরাস পানিশমেন্ট হওয়া উচিত।
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আইপিসিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে কি যে 15 বছরের নিচে। এবার এখানে 15, আইপিসিতে 15 ছিল, বিএনএসএ 18 করলো, তার রিজন কি? দেখুন, 18 বছরের নিচে 17 যা 15 তা,
1: সেই
0: তাই তো? তাহলে আমার 15 রাখলে পরে আমার তাহলে 15-16 বছর হলে কী হবে? সেখানে কিন্তু কনফিউশন অ্যারাইজ করে যে 16 বছরে যদি রেপ হয় তাহলে কি এই পানিশমেন্টটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না। আইপিসিতে বলা ছিল যে 15 বছর বা 15 বছরের নিচে যদি হয় রেপের পানিশমেন্ট দেওয়া ছিল, যদি রেপ হয় তাহলে রিগোরাস পানিশমেন্ট হবে। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে 16 বছর হলে কী হবে? সেটার কিন্তু কোনো ক্লিয়ার কাট কোনো ডেফিনেশন ছিল না আইপিসির মধ্যে। এবার বিএনএসের মধ্যে যেটা বললো যে দেখুন, 18 বছরের পরে কিন্তু আমি কিন্তু বলবো সে অ্যাডাল্ট, এবং স্পেসিফিক্যালি যদি ম্যারাইটাল রেপের কনসেপ্ট যদি বলি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা মহিলাকে রেপের কনসেপ্টটা যদি বলি, সেই কনসেপ্টটা কিন্তু তাহলে এটা বলা হবে যে কনসেন্ট দিয়ে কনজিউমেশন অফ ম্যারেজে চলে যাবে, কনজিউমেশন অফ ম্যারেজে কিন্তু চলে যাবে 18 বছর বা 18 বছরের উপরে হলে, সেটাকে কিন্তু রেপ ধরা হবে না।
1: আচ্ছা,
0: ম্যারাইটাল কনসেপ্ট বলছি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা যদি কেউ জবরদস্তি করে, আমি এই ক্ষেত্রে কথাটা বলছি। আর 18 বছরের নিচে হলে, ঠিক আছে, যদি ধরুন অনেক জায়গায় বিয়ে হয়ে যায়,
1: হয়ে যাচ্ছে
0: এখনো হচ্ছে, তাহলে 18 বছরের নিচে যদি হয় এবং সেখানে যদি জবরদস্তি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তার হাজবেন্ড, সেটাকে কিন্তু রেপ ধরা হবে। যদিও বা ম্যারাইটাল রেপের কনসেপ্ট সেই হিসাবে নেই, কিন্তু সেটাকে ইনডাইরেক্টলি কিন্তু আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কানেক্ট করে নিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি।
1: সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে তাহলে
0: আরেকটা পয়েন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকালকার দিনে, আপনি দেখবেন নতুন নতুন ছেলেমেয়েরা খুব প্রেম ভালোবাসা এইসব কনসেপ্ট নিয়ে চলছে, ঠিক আছে, প্রমিস করছে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে, এটা কিন্তু অনেক আগের থেকে চলে আসছে। অনেক মেয়েরা সুইসাইড করেছে, অনেক মেয়েরা সুইসাইডও কিন্তু করেছে,
1: বাস্তব ঘটনা
0: এরকম চলছে। এবার আগে কিন্তু এটা নিয়ে কিন্তু আইন ছিল না যে বাই ডিসিটফুল মিনস আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে, আমি আপনাকে প্রমিস করে, আমি আপনার সাথে প্রমিস করে আমি একটা মহিলাকে আমি তার সাথে সহবাস করলাম এবং বিয়ে করব বলে সহবাস করলাম, অনেক ধরনের অনেক আমি প্রলোভন দেখিয়ে করলাম আর তারপরে আমি সেটাকে প্রমিসটাকে ভাঙলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং উইচ ইজ এ ভেরি, মানে কি বলবো, সব থেকে এটা খুব ভালো একটা পদক্ষেপ
1: আচ্ছা
0: মেয়েদের জন্য, মহিলাদের জন্য,
1: বিএনএসএ
0: যেটা রয়েছে, অবশ্যই
1: আইপিসিতে ছিল
0: না, ছিল না এই জিনিসটা, কোথায় ছিল এই জিনিসটা, ছিলই না। বাই মানে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিনস 10 বছরের পানিশমেন্ট আছে এটার মধ্যে।
1: আচ্ছা,
0: এটার মধ্যে তাহলে আমি কাউকে ঠকিয়ে কাউকে প্রমিস করে আমি এটা কিন্তু আমি যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি যদি
1: একেবারে, মানে নতুন যে বিএনএস তৈরি হয়েছে তার মধ্যে অনেক ধারা যুক্ত হয়েছে,
0: অনেক না খুব একটা ধারা যে যুক্ত হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বিশেষ করে মহিলা এবং
1: শিশুদের
0: জন্য আলাদা চ্যাপ্টার অ্যাড হয়েছে, যেটা ওই আলাদাভাবে কিন্তু কিছু বলা ছিল না, এবং কিছু কিছু কিছু কিছু ওয়ার্ডস আছে সেটাকে ইন্টারপ্রিট, যেমন মাইনারের কথা বললাম সেটাকে সরিয়ে দিল, মাইনার গার্লটাকে কথা বললাম সেটাকে সরিয়ে দিয়ে চাইল্ডের কথাটা লিখলো, 18 বছর ম্যারাইড রেপের ক্ষেত্রে আমি যেটা বললাম যে 18 বছরের উপরে যদি হয় তাহলে সেটাকে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে, কারণ ম্যারাইটাল রেপের ক্ষেত্রে যদি বলি বিয়ের পরে যদি কোনো ওয়াইফ যদি এরকম যদি অ্যালিগেশন আনে যে হাজব্যান্ড আমার সাথে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, 18 বছরের উপরে তো অ্যাডাল্ট, তাহলে এটা সেটা কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে।
1: আচ্ছা,
0: 18 বছরের নিচে অ্যাডাল্ট নয়,

0: সেই জায়গাটাতে রেপ তো হচ্ছেই, কিন্তু সেই জায়গাটাতে আপনার মানে যেটা বলছিলাম যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে ঢুকবো, ম্যারিটাল রেপের কনসেপ্ট যেহেতু নেই, কিন্তু বয়সটা শুধু চেঞ্জ হয়েছে, কারণ আমি 15 এবং 18, তো কি বললাম 17 যা 15 তা, তাই তো? কিন্তু 18 বছরের নিচে হয়ে গেলে সব কিন্তু মাইনার্সে চলে যাবে, এই জন্য পানিশমেন্টটা খুব রিগোরাস। 18 বছরের উপরে হলে যদি বিয়ের পরে হয় তাহলে পরে কিন্তু সেটা কনসিউমেশন অফ ম্যারেজে ধরা হবে, কারণ ধরা হবে যে সেটা কিছু একটা কনসেন্ট আছে।
1: এছাড়া আরেকটা বিষয় জানার ইচ্ছে রয়েছে, ছেলেরাও যখন 18-র নিচে থাকে তখন তারাও নাবালক থাকে বা শিশু হিসেবে তাদেরও ধরা হবে নিশ্চয়ই, তো সেক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রয়েছে
0: নাবালকদের জন্য? আমি আপনাকে 3টে স্টেজ বলবো। প্রথম স্টেজ হচ্ছে গিয়ে আপনার 7 বছরের নিচে, তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 7 to 12 years, আর তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 12 to 18, 12 থেকে 18। 7 বছরের নিচে সেটাকে ধরা হবে, যেমন কেউ যদি কোনো একটা বাচ্চাকে হায়ার করে কোনো একটা বাজে কাজ করানোর জন্য, সেটা যে কোনো বাজে কাজ হতে পারে, সেটা সেক্সুয়াল রিলেটেড কেস হতে পারে, সেটা অন্য কোনো ক্রাইমও হতে পারে, তাহলে আমরা আইনের ভাষায় তাকে আমরা অ্যাবেটার বলি।
1: আচ্ছা,
0: অ্যাবেটার বলি, তাহলে যে লোকটা একটা বাচ্চাকে ইউজ করে অফেন্সটা করছে এবং সেই বাচ্চাটার বয়স যদি 7 বছরের নিচে হয়, তাহলে সেই বাচ্চাকে কিন্তু মাইনের ধরা হবে এবং সেই বাচ্চার কিন্তু মানে কোনো লায়াবিলিটি থাকবে না। লায়াবিলিটি কার থাকবে? অ্যাবেটারের থাকবে, যে করাচ্ছে, কারণ সে ম্যাচিওর। এখন সেম জিনিসটাই যদি 7 থেকে 12 বছরের মধ্যে হয়, অ্যাবেটার থাকলো, সেখানে কিন্তু ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে কিন্তু মেজার করা হবে 7 থেকে 12, কারণ 7-এর নিচে 7 থেকে 12 এবং 12 থেকে 18, তাহলে ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে দেখা হবে যে সে কতটা ম্যাচিওর, সে কি কতটা ক্রাইম করতে পারে কি পারে না। কিন্তু তার মানে এই নয় যে যে অ্যাবেটার, যে মেইন, যে ম্যাচিওর লোক, যে ওর সাথে জড়িয়ে আছে, তার কোনো পানিশমেন্ট হবে না। তার কিন্তু পানিশমেন্ট আলবাত হবে, কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে 7-এর নিচে এবং 7 থেকে 12 বা 12 থেকে 18, সেটা হচ্ছে কি জুভেনাইলে চলে যাবে, রিহ্যাবিলিটেশন সেন্টার যেটাকে আমরা বলি। কারণ আমি কিছুদিন আগে আমি নরসিংগড়ে আমি গেছিলাম, গিয়ে আমি কিছু কয়েকটা ছেলেপেলের সাথে আমি দেখা করলাম যারা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে, মার্ডার করেছে কিন্তু বয়স কম, তো তারা জুভেনাইলে আছে, ঠিক আছে, 12 থেকে 18 এরকম, এবং তাদের মেন্টাল কন্ডিশনটাকেও দেখা হয় যে তাদের তারা কি পরিস্থিতিতে তারা সেটা করেছে, তাহলে সেই হিসাবে তাদেরকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সব থেকে যেটা সুবিধে সেটা হচ্ছে গিয়ে যে 7-এর নিচে যারা, 7-এর নিচে তারা তো একদমই ইম্যাচিওর, তো তাদের সেই ক্ষমতাটা নেই যে ওরা বুঝবে,
1: যে বোঝার ক্ষমতা,
0: বোঝার ক্ষমতাটা নেই। তো এটা একটা এই এই এই 3টে মানে স্তরের যে বাচ্চারা আছে তাদের মানে কে নিয়ে এই বিএনএসএ বলা হয়েছে।
1: ধরুন বাচ্চার ছেলের বয়স 12 থেকে 18-এর মধ্যে হলো এবং যে নারী তাকে দিয়ে কোনো কাজ করিয়েছে সেটা হতে পারে সেক্সুয়াল কোনো কাজ বা এই ধরনের কোনো কাজ, তো সেক্ষেত্রে তার তাদের শাস্তির,
0: শাস্তি তো নারীর ক্ষেত্রে তো শাস্তি হবেই,
1: হবে।
0: দেখুন, আমি আগেই বলেছি ভারতীয় ন্যায় সংহিতার কথা হচ্ছে কি, আমি ন্যায়ের কথা বলছি, আমি শাস্তির কথাটাকে কিন্তু আমি কিন্তু আনছি না, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে পেনাল প্রভিশন যেটা শাস্তির কথাটা বলেছে। আমাদের এই মূল মানে অবজেক্টিভ যদি আমি বলি যে সেই ভারতীয় ন্যায় সংহিতার, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার অবজেক্টিভটা হচ্ছে কি, লোককে ন্যায় দেওয়া।
1: হ্যাঁ, কাউকে ন্যায় দেওয়া,
0: তাহলে ন্যায় দেওয়ার ক্ষেত্রে যদি মহিলাও আসে সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট নেই।
1: সেটাই, ন্যায় দেওয়া মানেই তো কাউকে অপরাধী বানানো, শাস্তি দেওয়া।
0: অ্যাবসলিউটলি, অপরাধী আমি কাউকে, আমি কাউকে পানিশমেন্ট তখনই দেব যখন আমি দেখব যে সে সত্যি সত্যি অপরাধ করেছে, সে উভয় মহিলা হোক পুরুষ হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু এবার আরও অনেক জিনিস আছে, যেমন মহিলা যদি দোষী হয় তাহলে মহিলাকে আমি অ্যারেস্ট করবো ডন অ্যান্ড ডাস্ক, যেটা রাত্রেবেলা আমি অ্যারেস্ট করতে পারবো না, ঠিক আছে, সূর্য উদয়ের আগে বা সূর্য উদয়ের পরে পরে আমি দিনের বেলা আমি অ্যারেস্ট করলাম, রাতের বেলা আমি পারবো না, সেরকম কিছু রেস্ট্রিকশনস আছে। মহিলাদেরকে অ্যারেস্ট করতে গেলে আপনার মহিলা পুলিশ লাগবে, ওদেরকে যদি টাচ করতে

0: লাগে, তাহলে মহিলা পুলিশই টাচ করতে পারবে,
1: হুম
0: ঠিক আছে? এদের মেডিকেল এক্সামিনেশন যদি করাতে হয়, ওদেরকে অ্যারেস্ট করতে গিয়ে ধরুন পালাচ্ছিল, কোথায় লাগলো, মেডিকেল এক্সামিনেশন লাগবে, ফিমেল ডক্টরকে দিয়ে করাতে হবে, এইগুলো জিনিস তো থাকবে
1: আচ্ছা
0: মহিলাদের জন্যে,
1: হুম হুম হুম
0: মহিলাদের জন্য মহিলারাই অ্যাপ্লিকেবল।
1: হুম হুম হুম
0: কিন্তু পানিশমেন্ট এদের হবে না তা কিন্তু নয়, পানিশমেন্ট ওদেরকে মানে পেতেই হবে।
1: আচ্ছা, নতুন আইনে
0: এবং আমি আরেকটা এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলছি, আপনি যেহেতু এই কথাটা বললেন, আপনি ব্রোথেল ক্রিপার শুনেছেন তো না, প্রস্টিটিউশন যেটা চলে,
1: হুম হুম
0: এবার প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু মহিলারাও থাকে,
1: হুম হুম
0: অনেক সময় কিন্তু মহিলারাও কিন্তু প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু যুক্ত থাকে। যুক্ত ইন দ্য সেন্স হোয়াট? যুক্ত ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যে এই র্যাকেটটাকে চালায়,
1: হুম হুম একদম
0: মহিলাও চালায়
1: নিশ্চয়ই,
0: তাহলে সেই ক্ষেত্রে মহিলাও কিন্তু রেসপন্সিবল হবে এই র্যাকেট চালানোর জন্যে, ঠিক আছে? আগে কিন্তু ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রবলেমটা কি জানেন তো, আগেকার ডেফিনেশনের মধ্যে না একটু গ্যাপ ছিল,
1: গ্যাপ ছিল,
0: হ্যাঁ
1: যে আইনের ফাঁক যাকে বলে।
0: হ্যাঁ গ্যাপ ছিল, গ্যাপটা ছিল হচ্ছে যে শুধু মেন মেন বলা ছিল, ওমেনের কথা বলা নেই, মেন বলা ছিল, এনি মেন করে মানে এক্সপ্লেনেশনটা করা আছে আইপিসিতে। এবার তাহলে আমি মেনকেই ধরবো, তাহলে ওমেনের কথা বলা নেই। তাহলে এবার কি করেছে, হুমসো এভার,
1: যেই হোক,
0: কোড অ্যান্ড কোড হুমসো এভার, যেই হোক, তাহলে উভয় আসছে আবার। তাহলে হুমসো এভার যদি হয়, তাহলে যদি একটা মহিলা যদি একটা ব্রোথেল কিপার চালায়, ব্রোথেল কিপার হচ্ছে গিয়ে প্রস্টিটিউশনের একটা জায়গা যেখানে চালাচ্ছি আমি, ঠিক আছে, ব্রোথেল কিপার, সে ব্রোথেলটাকে মানে দেখাশোনা করছে, প্রস্টিটিউশন চালাচ্ছে, ও হেড, আমরা অনেক মুভি টুভিতেও দেখি ইনফ্যাক্ট, তাই তো? তাহলে এরাও কিন্তু পানিশেবল হবে হুমসো এভার। তাহলে আগে গ্যাপটা কোথায় ছিল, গ্যাপটা ছিল কোথায়, গ্যাপটা ছিল হচ্ছে গিয়ে এনি ম্যান, এখন কিন্তু হোম সেভার বলা আছে।
1: আমাদের সময় অনেকটাই কমে এসছে।
0: হ্যাঁ,
1: মহিলা শ্রমিক যারা কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, সে হতে পারে ইটভাটা বা অফিস আদালত বিভিন্ন জায়গায় হতে পারে, তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসছে আইনে?
0: না, তাদের ক্ষেত্রে কোনো এমনি কোনো পরিবর্তন নেই। তাদের তো মানে আপনি হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের কথা বলছেন তো, যেখানে আমি কাজ করছি, হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে তো আমার গাইডলাইন বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের একটা কেস আছে, তারপরেই এই গাইডলাইনটা, তার আগে কিন্তু কোনো আইন ছিল না। এবার এই এখানে কোনো এই
1: যুক্ত করা
0: কোনো নেই, কিন্তু হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কিন্তু ওই গাইডলাইন আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান একটা কেস আছে, তারপরেই সুপ্রিম কোর্ট কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে এন্টায়ার থিং বলা আছে যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস হলে পরে কী কী হতে পারে। সো এর মধ্যে নতুন কোনো চেঞ্জেস এই এই ক্ষেত্রে কিন্তু খুব একটা হয়নি।
1: আচ্ছা, একটু আগে আপনি গ্যাং রেপের কথা বলছিলেন,
0: হ্যাঁ,
1: তাতে নতুন কিছু যুক্ত হয়েছে?
0: গ্যাং রেপের ক্ষেত্রে মানে ক্ষেত্রে যেটা যুক্ত হয়েছে, আমি বলবো আপনাকে যে গ্যাং রেপের কিন্তু কিন্তু দুটো ওরা ইয়ে একটা সেকশনের মধ্যে দুটো ভাগ করেছে। প্রথম ভাগ করেছে, বুঝবেন, প্রথম ভাগ করেছে গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12।
1: আচ্ছা,
0: গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12। আরেকটা করেছে গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12 একটা, আরেকটা হচ্ছে গিয়ে গ্যাং রেপ অ্যাভাভ 18, অ্যাভাভ 12, সরি, অ্যাভাভ 12, অ্যাভাভ 12। তাহলে দেখছেন, আপনি দেখবেন এখানে মানে দুদিকের আপনার হচ্ছে গিয়ে বাচ্চা মেয়ে হোক বা ম্যাচিওর মহিলা হোক, দুজনকেই দুদিকেই কিন্তু প্রোটেকশন দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে জাজেস, আগের জাজেসরা যখন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিত, তখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে আমরা যা এটা লেখা ছিল না কোথাও, আমরা ধরে নিতাম যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টটা হচ্ছে 14 বছরের জেল,
1: জেল
0: 14 বছর। এখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে লাইফ টাইমই,
1: মানে আমৃত্যু,
0: আমৃত্যু।
1: আচ্ছা,
0: এটা কিন্তু খুব মারাত্মক জিনিস যে 14, মানে জাজেসের একটা ডিসক্রিপশন ছিল আগে, যারা
1: আগে আজীবন বলতে 14 বছর,
0: আগে 14 বছর, 14 বছর হয়ে গেছে,
1: তারপরে
0: ভালো একটা ওদের যদি কোনো ভালো কার্যকলাপ যদি থাকতো জেলের ভিতরে ওদেরকে ছেড়ে দিত। কিন্তু এই যে গ্যাংরেপ, এটা তো খুব গুরুতর অপরাধ, সেই ক্ষেত্রে কিন্তু যখন বলা হয়েছে লাইফ টাইম, লাইফ টাইম ইট মিনস ইট ইজ লাইফ টাইম, মানে এটা কোনো 14-16 বছর নয়,
1: টিল ডেথ।
0: এবং লাইফ টাইমও যদি না হয়, যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট নাও দেয়, তাহলে কিন্তু 20 ইয়ার্স অফ দি পানিশমেন্ট, 20 বছর।
1: 14 বছরের গল্প শেষ,
0: 14 বছরের গল্প নেই, 14 ইয়ার্স এর কোনো গল্পই নেই,
1: ন্যূনতম 20 বছর।
0: এটার পিছনে কনসেপ্ট আছে, এটার পিছনে কনসেপ্ট হচ্ছে আপনি ভাববেন, আমি না চাকরি করছি লাস্ট, আমি যেখানে জয়েন করেছি এনএলইউ ত্রিপুরাতে এই সেপ্টেম্বরে, মানে 2023 সেপ্টেম্বরে, আজকে 2024 সেপ্টেম্বর।

0: ক্রস করে, অক্টোবর ক্রস করে এখন নভেম্বর, একটা বছর কীভাবে গেছে না কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? মানে এটা ওই হিসাব করে সম্ভবত আমার যেটা মনে হয়, 20 বছর গেলে না জীবন থেকে, তাহলে পুরো জীবনটাই চলে গেল,
1: জীবনটাই শেষ,
0: ঠিক আছে? 20 ইয়ার্স গেলে জীবনটাই শেষ,
1: জীবনটাই শেষ।
0: 18 বছরের উপরে যদি কেউ থাকে, ধরে নাম তার বয়স 18 এবং তারপরে হচ্ছে কি 20, কত
1: 38 হয়ে যাচ্ছে,
0: শেষ লাইফ। তারপরে যদি সে বেরোয়ও, একটা কথার কথা বলছি, আর কোনো লাইফ নেই, আর লাইফ টাইম ইমপ্রেজনমেন্ট তো লাইফ টাইম ইমপ্রেজনমেন্ট, যেটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেই নি, মানে এসছে, যেটা চেঞ্জ হচ্ছে কি লাইফ টাইম ইন ট্রু সেন্স, ইন লিটারাল মিনিং যদি আমি বলি, তাহলে পরে লাইফ টাইম মিন্স লাইফ টাইম, ইট ইজ নট এ 14 ইয়ার্স।
1: এই নতুন আইনটাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে,
0: ইয়েস,
1: কারণ নতুন আইনে এমন অনেক কিছু যুক্ত হয়েছে যেগুলো পুরো জীবনটাকে একেবারে,
0: ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং অ্যাপন দ্য সার্কামস্টেন্সেস, ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং অ্যাপন দ্য সার্কামস্টেন্সেস, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ
1: 18 ইয়ার্স,
0: তাহলে আন্ডার দ্য এজ তো 18 ইয়ার্স তো মাইনর হয়ে গেল, হয়ে গেল তো, তো আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স যদি হয়, ডিপেন্ডিং অ্যাপন দ্য সিচুয়েশন, সার্কামস্টেন্সেস কী কীভাবে কী হয়েছে এগুলো ডিপেন্ড করবে ইনভেস্টিগেশনের উপরে, সার্কামস্টেন্সের উপরে নির্ভর করবে তাকে ডেথ পানিশমেন্ট দেওয়া যায় কি দেয় না। আমি যদি আজকে নির্ভয়া রেপ কেসের কথা বলি, নির্ভয়া রেপ কেস, যার পরে আপনি এখন হয়তো, আপনি হয়তো শুনেছেন জিরো এফআইআর কনসেপ্ট, অনেকেই বলছে জিরো এফআইআর কনসেপ্ট, কিন্তু আগে আইনত হিসাবে মানে স্ট্যাটিউট হিসাবে ছিল না, কিন্তু কেসের মাধ্যমে কিন্তু এসেছিল, নির্ভয়া রেপ কেস যেটা দিল্লিতে ঘটেছিল। শুধু রেপ না, আরও বিভিন্ন ধরনের কিন্তু এটার মধ্যে কিন্তু অফেন্সেস হয়েছে, কিন্তু মারা, হাত ভাঙা, গ্রেভিয়াস হার্ট, হার্ট, অনেক কিছু, তো
1: এগুলোর ক্ষেত্রে মানে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবধান রাখা হয়েছে বিএনএসে। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ ডক্টর ভট্টাচার্য, তাই শেষ করব আজকের অনুষ্ঠান। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন নারী শিশু এবং নতুন ফৌজদারি আইন, এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্যের সাক্ষাৎকার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি আব্বাসউদ্দিন আহমদের কণ্ঠে।

0: যতনন সানজা কাহাম আকাশবাণী আগরতলা যতনন লামসগ তিনি নি সানজা জরানি ককবরক আওয়াই পান্ডাও তিনি চা সাল চং পান্ডানি পুইলাও খানলায়েন ককতুননি ঝাপা এবার লুকুরক শ্রীহরমানি ককতুননি কক ফিল রিমুং ককতুনি ঝাপা পান্ডা
1: খনাই তংনাই তাকু বুকু যতন তিনি নি চা সালনি সানজাও ককতুনি জাপা পান্দাও লামসগো খা কাহামিয়া ফারো তিনি বচং চিনিও পান্দাও লুকুরক চিনি পান্দারক নতিয়ই বরকনি বখানি কক খানানা মুচংমানি রক এবা কাহাম হামিয়া বরক সাহরমানি অবনি কক ফিল রানানি বাকি তিনি চং ককতুনতুই ফাইকা হাইকে জেক্রিস নিনি আগো পইলা ককতুন সাবনি তং নাইগ্রাদি
2: আও তিনি পইলা ককতুন চাপাও চং ককতুন মাংখা সুইহরকা থাইপ্লক ফাং মান্দাই সালথাংতি প্রাণী নাইরক দেববর্মা বসিমানকে আহাই বুড়িরক নিনুকুল পান্ডাও ডক্টর সিদ্ধার্থ দেববর্মা বাই কগলাম সালেমানি এইচ তাই এইচ আই ভি বেমারকি যে কগলাম সালেমানি অব বসানে হাতি রোগ তাইসা খানারে ফিজা মানা হনি ব সুহরু
1: আও বেলাকে হামবাই

0: চিনি পান্ডা নি জরা কিসা তংমা বাকে অরণ চং সেবুকু বরক তলংমানি কক বচং খনারে না নাঙ্গো রচাপ মুং খনারে না নাঙ্গো অমন বাকে নো কিসা তাবু কেসেপ জাকলাই নো চং চিনি কক তুনি জাপা পান্ডা নো আওয়াই খাই তঙ্গ হামবাই
1: আও তাবন কক তনো শিহরকা তমাকরি বরকথল শিরে মোহনপুরনি শিহরকা রাংসাক দেববর্মা বাইথাং দেববর্মা তাই শারিক দেববর্মা বর বহাইন থুংলক তৈন শিহরকা হামজং সাজক সাজক হামজক মধুসূদন দেববর্মা বাই সৈজা অ থুংলক ব তাই বৈশা বসকানি হাতিরগ একেবা বসকানি তাল লগ খনার মানা হনি বরক সুহরু
0: আও বেলেখা হামবাই হামচুকনো সাজুক সাজুকনো হামচুক অবত বেলে খানা তো কাশা থুংনু তাই নরক চিনি থুংনুক রকন চিনি পান্ডা রকন খানাউই টঙ্গ তাই আবু রকন তি নরকনি মুচুংমা রকন নরক চং সাহরমা বাকে বেলেখে হামবাই চং অকোকনো সাফিরো তাই সে আং যে চং ফাইনে হাতিও এবার ফাইনে তালোনো চং খানারি মানানো অবকক রিমাইয়া তামহে বসকাংনি সালো চং নরকনি অ কৈহর মূ রকন চং চিনি ওয়ানসুক মাও তনি উইন চং চিনি পান্ডা আওয়াই খাইনাই চিনি পান্ডাও চং তো পুইলানি সিমি চং চংই ফাইও তালসা সাকাং রকনি সিমি আবন বাকি চং আসুক ফাচা খাই নরকনি ককটুন মানমানি লগে লগে চং তামুই মানগ্রাইয়াঙি দো তামহে বসকাংনি তাল ইয়াফানো চিনি বসকাংনি সাল রগো চং অবন তামনানি বাকি চং সাকথাননাই
1: তাবন কক্তনা শিহরকা সায়রানি কলই হাতে কতর খান্তিং কামি বসীমানকে আহাই বিশ্বদেবনি বিশ্বদেব কলনি খরাঙো কতাল কতাল চাপুং খনায়া দেখা বন রিঙি তৈসা বিনি খরাংবাই নরকনি আকাশবাণীনি বিশিংতি রেচামুং কতাল আমি খ্লাইফি দিনি ব কক্তনি বিশিংতি শিহরু
0: আও বেলেখে হামবাই চিনি বিশ্বদেব কলৈনি রেচাপমুং কতাল খনায়া অবো তো ককুবিন হাইফানো চিংকিসা যে ককতমা মানমানি হিংকে বিনি সাকরক কিসা চায়াঙুই টংখা হানি চিংখানাও আপন বাকি চিনি স্টেশনি সিমি বনো কবকজাক ফানো ব জরা রিমাইয়াঙুই টংগো হংকাই চিং ব দাতিনো হামুই চিনি ও স্টেশন ফাইয়ে রেচাপমুং রেকর্ড খেলাই ফাইতুং তাই নরকনো চং ব দাতি দাতি খানারি মানথুং চং অবনো নাইও চং সাকথারনাই চং বিনথানিও ও ককতনো রহনাই চং বিনথানিও ও ককনো সাহরনাই যে নরক খানানা মুচুং বিনি রেচাপমুং কতাল হেনই হংকে ব সাক কাহাম হংকে ব ফাইয়ে রেকর্ডিং খেলাইকা হংকে চং নরকনো দাতিনো খানারি মানানো
1: আও তাবনে ককতনো শিহরকা রত্না দেববর্মা হাইসিংগাওয়ার হেজামারা সিরে মোহনপুর বসীমানকে আহাই সালকিতে সুকাং রেচাপমুং অডিশনি বাকে আং ননি আকাশবাণীনি থানিও একেবা আকাশবাণীও আং যে কয়লা রিমানি অব বপ্রগ খরাং আমজুং রং হনি ব ককতনু বিশিংতি সুহরু
0: আও বেলেকে হামবাই নং ও চিনি কবক মুংন খনাউই নাই কয়মুংলাই রিমানি বাকে ফিয়া বাচং তাবুক অবো সাইমাংগ্রাইয়াখো বুফ্রু অংনাই জেফ্রু সাকানি সিমি আবো সাকলাইজাকানু চং চিনি পান্ডারংনি বিশিঙ্গ অবনো সাকলাইমুং চং নরকনো খানারেনাই হংকে নরক চিনি পান্ডানো জয়াউই খানাউই দংদে
1: আহাকে তিনি পাইথা কক্ত নালে সিনে তাম হন কক্তন শিহরকা মাস্টার পারা বিশ্রাম গঞ্জনী সারিকা দেববর্মা তাই সারিক দেববর্মা বরক সিমেনকে আহাই বুড়িরক ইন্দুগুল পান্ডাব কক সানামো চুঙ অবন বাকি রায়দেরক বাহাই তামহনি বরক সুহরু
0: আও হামবাই বুকুক সঙ্গ নরক যে চিনি বুড়িরকনি পান্ডা নুগুলো কক সানামো চুং জাগে কক সামুং তো চিং চিনি অ পান্ডাও বুড়িরক ন রুগুই চিনি দফাও চিনি নক নুখুঙ্গ যে বুড়িরকনি খেলাইথাই আমহাই রকন তুই নচং কলাম খনালাইও সালাইও হংকে নং সালসা সুখ ফাই চিনি তাংনগো ফাই মালাই ফাইদি ফাই অরণি চিনি তাং ফাংশং বাই কক সালাই দি নং ব বেচেপ কক সানা মুচং নং রং ফরং নাই হংকে রং ফরং মানতি নং কক সালাই মানো তাই নং সয় সিমুংনতি শিখাঙ্কা অবনতি ব নং কক সাই সাফাই মানো তাই অবনো কারিব নং দফানি সামুং রখলাইও আবনতি নি সিমুং তঙ্গ হংকাই নং আবনতি ব কক সাই মানো হংকে অবন বাকিনো চং নন তাবুক তো সাহরমাইয়া আবহাইকে ফাইদি হিনে ফিয়াবা নং সালসা সক জরা মানখা হাঙ্কে চিনি তাংন

0: পিওকজাক টংমানী জরাও ফাই যে তংফং বই মালাই ফাই তাই কক সালাই নব বেচে কক সানি মুসং আবুনি উলো নক সাই মানাই
1: তাবনি কক্তনো শিহরকা শারিক দেব বর্মা রমাই দেব বর্মা তাই শালিয়া দেব বর্মা শিহরকা রাধিয়া কামি মরচৌদি পাড়া সিরেমনপুর সালতাংতি প্রাণী বরক সীমানকে আহাই বক্রি বদল চং সিরাইরকি পান্দা আবৈ খাইনবু চুঙো চিনি বিশংতি বনবাগি রায় রক্তা মতং নি বরক সিংহরু
0: আও বুখ্রি বদল খাইনা হংকাই তো রায়দা হংকাই চেরাই পইলা তিয়ারমা খাইনাই চেরাই রক কথমা সারিনা নাংনাই বরকনো কথমা ফরংনা নাংনাই রজাব মুং ককতাং ককলব আবহাই রক তাই অবনো কারিব কিসা সুক সং মুং রক কুই সাই রক কিসা বরকনো ফরংগৈ তিয়ার খাই তোপনা নাংনাই আবনি সকাং বরকনো তিয়ার খাইমানি সকাং চেরাই রকনি বুমুং তাই যে কম থাই বি বুমুং অমর আবরক সৈয়ে নাই কাইসা কইমুংলাই রেফাইনে নামায় যে টাকনগ তাই যে টাকফাংবাই মালাই কাহামকে কক সাই থাকে তৈ বুঝানায় ও কইমুংলাইও সৈনা নামায় যে টাকবুসুক ককলব টাকবুসুক ককটং কথমা আবহাই রকাই তাই সাব কম থাই তাই চেরাই রক সাব সাব মানজাকাই অবনি বুমুং রগ্রীনাই কাহামকে কক কইমুংলাই সুয়ে চিনিয়র রেফাইকা হংকাই চিনি টাকফং বাই বকিসে কক সালাই থাকা হংকাই অবনি উলো নি ও কইমুংলাই পড়ুইনাই বরক অবনো বরক চাজাকা হংকাই নন বরক কল খাইনাই নিনি ফোন নাম্বার বকলাঙ্গি থাকাই চাও হংকাই ফোন বাইন তাবুক তো গরংলাইবা হংকে কক দুক্তিন অন্য সাহর জাগানো রেকর্ডিং খাইফাই দিহিনে কাই আবন বাকি কইমুংলাইন আবনি বাকি কইমুংলাই কাইসা সৈয়ে চিনি টাকনক ফাই মালাই ফাই দি
1: আও তাবন কক তন শিহরকা বুদ্ধ লক্ষ্মী দেব বর্মা বোরাকা এডিসি কলোনি মান্দাই সালথাং তিপ্রাণী বসিমাকে আহাই দ্রৌপদী দেববর্মানী খরাঙ্গ যাদুনি রচাপমুং যেন খনাইয়া দেখমা হাইমা তংখা বনবাগী বিনি রুচাপং বুসকাংনি সাইলগ তাবাইসে আওয়াই খ্লাইপিদেনি বরক ব ককতুন শিহরু
0: আও বেলেকে হামবাই চিনি জাদুনি রুচাপ মুং রক নরক্ষা কচ মুই খানাও আবো চং যে সাকথারি সামুং খালাইলাই মানে বথাই হিনে চং ওয়ানসুকি মানো আবন বাগে নরক বেলাইকে হামবাই চিনি পান্দা খানামানি বাকি দ্রৌপদী দেবুর মানে রুচাপ মুং চং তো খনারি উইন দঙ হে আবন চাইমিয়া তাবুক ও তাল বিশিঙ্গ বা বি রেচাপ খনারে না বাকি চংজাক দাঙ্কা আংব তাবুক সাইমিয়া অব চংনানী সামুং খাইনাই রক দঙ হাইফানো চিনি ও নরক কইমুং চিনি টাকফং সানাই তাই দাতিন অবন খনারে না বাকি সাকথারনাই হামবাই
1: আও তাবনি কক্তন শিহরকা মাস্টার পাড়া বিশ্রামগঞ্জনী রমেন দেব বর্মা বসীমানকে আহাই কগ্রবানী পান্ডাও মুনি কথক কথমা বসা রোহিচন্দ্র দেব বর্মা বাই বসকান হাতি রগ একবার বসকানি সা লগ আবাই খ্লাইপি দিয়ে ব কক্তন শিহরু
0: কথমা বসা
1: রোহিচন্দ্র
0: বর্মা বাই সুইজা ব কথমা বসানি বুমুং
1: সাইমান কতাল খ্লাই আবাই খ্লাইপি দিয়ে শুইহরু
0: আও চিনি বরম গনাং রুহি দেব বর্মানি কবংমা কথমা বসা রক দ বেলেন খনাথক তাই মুনি কথক বতলে দো হাই চতাল খে আওয়াই খাইনানি কক তো চাবু সাইমায়াখো তামনি হিনকে ব ব অবহাই খেন তে গুবন সামুগ গদাল জাগ দমানী বাকি বতাল রেকর্ডিং চাবুক বি মায়ঙ্গি দো হাইফন নরক ও কইমুং নী ও রহরনাই তাই বনো কইনাই কতাল কথমা খানা রফাই দিহেনে জরারি মানখা হংকাকে যাচঙ্গ দাদিন যরক আবহাই মুনি কথ কথমা বসা খানারি মানান হনে হে যিনি কক্তনি জাপা পান্ডাও তিনি চিনি লুকুরক চিনি পান্ডারক তুই পদ্রে পুৎসং মুং কইমুং অবরক তুই সংহরমানী নক ফিল রেখা খাচঙ্গ নরক নরকনি কক্তুন কক ফিল মানই নরক খা কচম খানা হানে আবহাইখানো চিনি পান্ডরক

0: ye narok buskang ni chalo bo chang nok kok thun shi hordi narok ni wan suk ma narok ni mu chung ma narok ni koi ma eba narok ni dagi mung tong kha ke bo narok chang no chawai ma no chang narok ni kok to nai singi tong nai ke tini to chini jora pai kha jotono no chini pandak nama bage hambai
1: আশিক জোড়া লুকুর ককতুন শিহরমানি ককফিল রিমংনি পান্ডা ককতুনি ঝাপা খানাবাইকা তাবু খানাবাই দি রচাপুং তিনি নি কতাল রচাপুঙ্গ খরাং রিবানু আরতি দেববর্মা

আশেক জোড়া আরতি দেববর্মানী খরাঙ্গ রেচাপজাক রেচাপ মুং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হরনি ককবরক আওয়াই পান্দা যতন ন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

0: ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেশেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে যেকোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদি এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্বশক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এ প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকে ডিএমকে সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকে সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল।

রাজ্য বিধানসভায় এমডিএমকের দুজন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাত্তাহি বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা FRC-র তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা FRC-র তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-21 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপে লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

0: মৈতনারক দি লিগি লাগাই টং মং চামং তে চাশমাই টংমানি বিশিংতৈ সাগো এইচ আই ভি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতিনা দি

0: সামুক্রাক টংমানী ছয় অংকারি মানমাসে হাতাই হা ফুঙ্গক কাইবই থাই রেজা কুইন আমতৈ ত্রিপুরানী কাহামকাই শ্রী সিটিনী হুক বারাই দাতাই বাংগ্র রগৈ ফাইমা বাবাইনি মারি নকজাকমা বসাকা অ লাইবমানি চলৈ ফাইমানো হায়ুনে কবুন বাই বাইকৈ নানা বাকে হাস্তে হাফং ত্রিপুরা গ্লোবাল অমতৈ তেরন চল চল খাইখা অ যুগালমুং ত্রিপুরানী বুথাই ফাতার রহরমানী লগে লগে ইয়াকনি মানে খনি সামমুং হুকমতাই বেড়াইখ্রিনি হায়ংনি হারেম রমৈ তিসাওয়ে মানো হই বসাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি তৈফাং বাই ত্রিপুরাও হুকবার মজমো কাহাম ফাইসিং সেলাইজা গৈ ফাইকা ব ত্রিপুরা গ্লোবাল অমতৈ তেরনি গরংন সংফাই ককনা রেখা ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নরগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারকা অবনী বাকি মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহাব মন্ত্রী বক্রকন খা কাহাম ইয়াফারকা হতনি ককতমাল্লাম মন্ত্রকরা তৈব সবাই শাখা মন্ত্রী বক্রকনি খা কাহাম ইয়াফারমুংতাই খা বাসারিমুং ককতমা ত্রিপুরানী হুকবার খ্লাইনাই রকনি দারাকিরিমুং হুকবার কাহামতাই হায়ংনি হাতিয়া মুংগনাং কুইন অমতৈনি হাতি ফুয়ারমুং নাহারৈ খাতুংমা কতাল খা বাসারওয়ানা রাষ্ট্রবক্রক ইয়াকচো সিপি রাধাকৃষ্ণন সাকা হায়ুনি জেসা হাকতরনি রাং থংকরা কংমাংখা বেলাই বেসা বেসা তেতাই তমরুমরু সাকথারমুং এবা এম এস এম ইনি সাকা তিনি দিল্লি কেতালো এম এস এ ই সালনরু গৈ যোগালিজাক পান্ডা ও মোসাং রাধাকৃষ্ণন অ কক সাকা বসাকা ভারত অবনি ও সাকথারনাই কতাল রকন খা বাচারু মাতাই সাকথারমানি খাপাংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খুনা ফুংদামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডানী বিশিংতৈ হা কতটাই বই হা কতরনি লোকরক বাই কগলাম সালায়না অবঙ্গনে মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা অ পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী নি ককটমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এ আই আর মোবাইল এপ ও খনাগুই মানবায়ন পান্ডানো আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকনি নাইখং এবা ককথম তাই কক চংলাই নকনি ইউটিউব চ্যানেল ব খনাগুই মানবায়ন পান্ডা পাইমানে উলদ্রবন আবো আমচাইনি কক বাইক আওয়াই খাইজাকন ও পান্ডানো আমচাইনি কক বাই হরনি দামচুকু দামচার তামফ্রো তাইবাইসা আওয়াই খাইজাকন জে আইটেক মানমানে উল তাবুক হায়ুংনি হাতিও ত্রিপুরানো অমতৈন তাইব রমৈতি সানাবাগী দিল্লি কেতালো তিনি সিমি ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল এবা ত্রিপুরা অমতৈ তের যোগাল খা হাস্তে হাফাং অমহাই সাকথারমা বাকী সিপাহীজলা হাংখরনি মোহন বুকনি অমতৈ কাইনাই রক খা সরাংজাক মল মল রমৈ অমতৈ কাই ফাইনাই খরক সারা বাঁচি সেক তাবুক হাফাংনি চুবাচু বাই রাং থঙ্গ বাইথাং সাক চোকজাক অবনতৈ কাইসা ককমু
1: তিনি নিশিমি দিল্লি কেতালো চেংজাখা নি গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল হাস্তেনি বেবাগৈ কাইনৈ চি সাই অমতৈ রহরজাখা আপনি বিশিং মোহন বুকনি খুরজাজাক থতক অমতৈ রহরজাখা থাংনাই বিশিকি চাবো হুকবার নাইখুংনি জুদা জুদা তাং বুতাংনি চুবাচুবাই অরণি হুকবার খ্লাইনে রকনি লাংমাবো স্লাইমুং নুকজাখা আমচাইনি হুকবার খ্লাইনে রকসাখা অমতৈ হুকবার খ্লাইয়ে কাহাম মানমারি মানৈ টংখা বরকনৈ
2: আমার নাম নবদ্বীপ দেবব্রহ্মা মোহন বুক আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে আমার আঞ্জস বাগান দুইটা প্লট আছে
3: আমার নাম রাজ্য কুমার দেব বর্মা 3 হেক্টর টিলা জমি ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন MDS থেকে 1,35,000 টাকা ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি প্রায় আমি 1,50,000 টাকা মতো বিক্রি করছি এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে
1: হুকবার সিমিয়া অমতৈন কিতিংগৈ বাই থাং চোকজাক বদল নিবৃ রকব জেম জেলি তৈ জুদা জুদা চাজাকাই মানুষ নামই বরকনি কতাল আজিমুংনি লাম ফিয়গৈ তিসাকা আবোবাই মোহন বুকনি অমতৈ তাবো কথক সিমিয়া রাংথং হামক্রাই অংমা কাহামকুক লাম্বো অংগৈ বাজাখা ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: কেন্দ্রনি সাকামতাইন কুং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও জুনতালনি বিসকাং সাল নৈচিকু দিল্লি কেতাল কেন্দ্রনি সাকামতাইন কুং হামক্রাই নাইমঠানে ফিল সিদ ককমালাই মুঙ্গ আশোক ফাঙ্গানা ও ককমালাই মুঙ্গ জুদা জুদা হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি সাক হামতাই নকুং হামখ্রাই মন্ত্রী সাংসদটাই কেন্দ্রটাই হাস্তে হাফাংনি কুচুক বেরেমনি তাংফাং রক মানজাগানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতমা ওয়াই খাইজাকৈ দঙ্গ আকাশবাণী ককতমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনে ককমা আপডেট মাননা হিংকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা

0: আপনি নিয়মিত এআরটি নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন এআরটি সেন্টার রাজ্যের সবকয়টি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে এআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। কেন্দ্রীয় ড্রোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরার উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন।

0: বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। কেন্দ্রীয় ড্রোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে তিনদিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরার উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় কৃষিক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তিনি ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং অনুপ্রেরণামূলক বার্তা ত্রিপুরার কৃষকদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং বিশ্ববাজারে রাজ্যের খ্যাতিমান কুইন আনারসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগাবে। জিআই ট্যাগ পাওয়ার পর এবার বিশ্ববাজারে ত্রিপুরার আনারসকে আরও তুলে ধরতে দিল্লিতে আজ থেকে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার। এই উদ্যোগে খুশি সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষিরা। যুগের পর যুগ আনারস চাষ করে আসা প্রায় 150 জন চাষি এখন সরকারি সহায়তায় আর্থিকভাবে স্বনির্ভর। একটি প্রতিবেদন।
1: আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রায় 20,000 আনারস পাঠানো হয়েছে, যার মধ্যে মোহনভোগ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আনারস গিয়েছে। গত কয়েক বছরে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় এখানকার চাষিদের জীবনমানের উন্নতি হয়েছে। স্থানীয় চাষিরা জানাচ্ছেন, আনারস চাষ করে বছরে ভালো আয় হচ্ছে তাদের।
2: আমার নাম নবদীপ দেব্রমা, মোহনভোগ আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে। আমার আনারস বাগান দুইটা প্লট আছে, ন্যূনতম 2 হেক্টর। বছরে ন্যূনতম 1.5-2 লাখ টাকা মতন ইনকাম হইতে আছে।
3: আমার নাম রাজ্য কুমার দেববর্মা, 3 হেক্টর টিলা জমি, ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে। তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন MDS থেকে 1,35,000 টাকা। ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি, প্রায় আমি 1.5 লাখ টাকা মতো বিক্রি করছি। এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল। এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে।
1: শুধু চাষই নয়, আনারসকে কেন্দ্র করে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারাও জ্যাম, জেলি ও অন্যান্য পণ্য তৈরি করে নতুন আয়ের পথ খুঁজে পেয়েছে। ফলে মোহনভোগের আনারস এখন শুধু স্বাদের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার কুঞ্জবনে পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। সেখানে তিনি আবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যার কথা শুনেন। রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন, এক্ষেত্রে তাদের সচেতন করতে হবে। তিনি প্রবীণ নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে লেখালেখি করতেও আবেদন জানিয়েছেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। তিনি জানান, আশ্রয় আবাসে শুধুমাত্র রাজ্য সরকার, পুর নিগম ও সরকার অধিগৃহীত সংস্থার অবসরপ্রাপ্তরা থাকতে পারেন। বর্তমানে আশ্রয়ে 43 জন আবাসিক রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষি নির্ভর রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের বিশেষ অবদান রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ল্যাম্পস ও প্যাক্সগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জনকল্যাণে গৃহীত সমস্ত প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংক ইতিবাচক ভূমিকা পালন করছে। সমবায় ব্যাংকের লভ্যাংশ থেকে ১৬,৮৩,০০০ টাকার ডিভিডেন্ড চেক আজ অর্থমন্ত্রী হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমবায় ব্যাংকের সাফল্যের প্রশংসা করেন এবং অনাদায়ী ঋণের টাকা আদায়ে আরও কার্যকরী ভূমিকা নেবার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সমবায় দপ্তরের সচিব তাপস রায়,

নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক ম্যানেজার শ্রীমতী তনুশ্রী ভট্টাচার্য ভাষণ দেন। সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাগাধীরাজ দত্ত 2025-26 অর্থ বছরের জন্য ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্বাগত ভাষণ দেন ব্যাংকের সমবায় ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। অনুষ্ঠানে অসামান্য সাফল্যের জন্য ব্যাংক কর্মচারী, শ্রেষ্ঠ ল্যাম্পস, শ্রেষ্ঠ প্যাক্সের কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচির অংশ হিসেবে আজ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশালগড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, সুস্বাস্থ্য ও সঞ্চয়ের স্বার্থে প্রতিটি পরিবারে ভোজ্য তেলের ব্যবহার 10% কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সংগঠনের কার্যালয়ে হেলেন কেলারের 146তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরার পক্ষ থেকে 30 জন দৃষ্টিহীন ব্যক্তিকে স্মার্ট ভিশন চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জিত কুমার ঝুনঝুয়া সহ সংগঠনের সদস্যরা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে যুবমোর্চা আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান। তিনি তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে 139 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। আগামী শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুষ হাসপাতালে অস্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের পঠন পাঠন শুরু হবে। আগামী 2 বছরের মধ্যে উদয়পুরের টেপানিয়াতে স্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজের পরিকাঠামো গড়ে তোলা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ কলেজটির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে গিয়ে জানান, আয়ুর্বেদিক কলেজ নির্মাণের জন্য 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির 2টি ম্যাচে বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে নকআউটে প্রবেশ করল। অন্য ম্যাচে মিশর ও ইরান 1-1 গোলে ড্র করায় মিশর নকআউটে সরাসরি পৌঁছে গেল। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির শেষ ম্যাচ পর্যন্ত। আজ রাত এবং আগামীকাল সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ভারতীয় সময় রাত 2:30টায় গ্রুপ এল এর শেষ 2টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পানামা এবং ক্রোয়েশিয়া ও ঘানা। পানামা বাদে বাকি 3টি দেশের রাউন্ড অফ 32 এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর 5টায় রয়েছে গ্রুপ কে এর ম্যাচ 2টি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার এবং কঙ্গো প্রজাতন্ত্র খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। সকাল 7:30টায় রাউন্ড অফ 32 নিশ্চিত করে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ছিটকে যাওয়া জর্ডনের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি হবে নটাকে সুযোগ থাকা 2 দেশ, অস্ট্রিয়া এবং আলজেরিয়া। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় 19 ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে 2 মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল।

0: মনে রাখবেন, সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন,
1: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: এখন শুনবেন জেলার চিঠি। আজ রয়েছে ধলাই জেলার চিঠি। রাজ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিয়মিতভাবে মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ এবং নির্দেশ অনুসারে রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় পর্যালোচনা এবং সরেজমিনে পরিদর্শন করেছেন। সম্প্রতি আম্বাসা টাউন হলে শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে আম্বাসা ও লংতরাই ভ্যালি মহকুমার তিনটি ব্লকের 400টি জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। আম্বাসা ও লংতরাই ভ্যালি মহকুমার আম্বাসা, মনু, ছামনু এই তিনটি ব্লকের অধীনস্থ বিদ্যালয়গুলিতে শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে দপ্তরের সচিব বিস্তারিত পর্যালোচনা করেন। শিক্ষার্থীদের বুনিয়াদী শিক্ষার ভিত্তি যাতে মজবুত হয় সেই লক্ষ্য নিয়েই মূলত এই পর্যালোচনা বৈঠক। এই ধরনের বৈঠক ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে সংগঠিত হবে বলে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নাট্যচর্চাকে উৎসাহিত করতে ধলাই জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা 2026। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী ডালিয়া সিনহা, জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা প্রমোদ আচার্য প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। নাটক প্রতিযোগিতায় 5টি দল অংশগ্রহণ করে। ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার মনু ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে সম্প্রতি জনকল্যাণ শিবির হয়। শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস, মনু আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রণয় দেববর্মা, ডিসিএম দীপাচন্দ্র শর্মা, সমাজসেবী সঞ্জীব দেববর্মা এবং অভিজিৎ ত্রিপুরা। একই দিনে ছামনু আরডি ব্লকের উদ্যোগে ছামনু ভিসি অফিসেও একটি অনুরূপ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। এই জনকল্যাণ শিবিরগুলিতে বিভিন্ন সরকারি দপ্তর জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করেছে, জনগণের সমস্যার কথা শুনেছে এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানও করা হয়েছে। ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সালেমা এবং কুলাই গ্রামে ক্ষেত বাঁচাও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে 400 বেশি কৃষক অংশগ্রহণ করেন। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল স্থিতিশীল কৃষি, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, সুষম সার ব্যবহার এবং প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির প্রসার এবং প্রাকৃতিক চাষাবাদের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধিতে ক্ষেত বাঁচাও অভিযানের গুরুত্ব তুলে ধরেন। তারা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে স্থিতিশীল কৃষি প্রযুক্তি গ্রহণেরও আহ্বান জানান। নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান ভাবধারাকে কেন্দ্র করে লংতরাই ভ্যালি মহকুমায় এক সপ্তাহব্যাপী সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। মহকুমা প্রশাসন এবং শিল্প দপ্তরের যৌথ উদ্যোগে হুইতুকসা সরকারি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মনুঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাধবচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেশাবিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও যুব সমাজকে ড্রাগ সেবনের কুফল ও স্বাস্থ্যসম্মত দায়িত্বশীল জীবনযাপন সম্পর্কে সচেতন করতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বক্তারা প্রতিরোধকমূলক ব্যবস্থা এবং পুনর্বাসন সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়েও আলোচনা করেন। ডিসিএম দীপকচন্দ্র শর্মা, মেডিকেল অফিসার ডাক্তার সুবীর কর্মকার, তথ্য সংস্কৃতি দপ্তরের এসআইও সিদ্ধার্থ দেববর্মা, বিভিন্ন বিদ্যালয়ের প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্রছাত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। জনজীবনের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গন্ডাতুইসা মহকুমার অধীনস্থ রৈশাবাড়ি বাজার এলাকা ব্যতীত ধলাই জেলার অন্তর্গত সবকটি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন

সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধলাই জেলা জেলাশাসক বিএনএসএস 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধ 23 জুন 2026 থেকে বলবৎ হয়েছে এবং তা আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার এবং ধলাই জেলার অন্তর্গত মহকুমা মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনেছেন জেলার চিঠি, আজ ছিল ধলাই জেলার চিঠি।

0: আকাশবাণী আগরতলা সৃজনী অনুষ্ঠানে সৃজন বার্তা পর্বে আজ শুনবেন লেখিকা শিউলি ভট্টাচার্যের পাঠ প্রতিক্রিয়া।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, সৃজনী অনুষ্ঠানের সৃজন বার্তা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এক নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়ে গেছি এবং যে পর্বে আপনারা শুনবেন পাঠ প্রতিক্রিয়া। হ্যাঁ, সৃজন বার্তা পর্ব মানেই আপনারা ইতিমধ্যেই ওয়াকিবহাল যে এই পর্বে আমাদের কি থাকে। সেটা হচ্ছে কোনো একটা বই, সেটা হতে পারে গল্প, হতে পারে নাটক, হতে পারে কবিতা কিংবা প্রবন্ধ কিংবা উপন্যাস। তো যে কোনো একটা বই হতে পারে, তো সেই বই নিয়ে আলোচনা আপনারা শুনবেন। সে বইটা কেন পড়বেন, সে বইটার মধ্যে এমন কি আছে যার জন্য আপনারা বাধ্য হবেন সে বইটা পড়তে, এমনই আমাদের এই সৃজন বার্তা পর্বে। প্রতিবার আমরা পাঠ প্রতিক্রিয়া আপনাদের জন্য নিয়ে আসি, তবে সেই পাঠ প্রতিক্রিয়া প্রতিবারই আমি নই, আমার সঙ্গে যিনি অতিথি হিসেবে থাকেন তিনিই আপনাদের কাছে পৌঁছে দেন। আজও রয়েছেন এমন একজন লেখিকা যিনি তার যে আসল নামটা রয়েছে সেই আসল নামে কিন্তু ততটা আমাদের মধ্যে লেখালেখি করেননি। যেমন তার আসল নাম হচ্ছে শিউলি ভট্টাচার্য। লেখিকা শিউলি ভট্টাচার্য আজ আমাদের আকাশবাণী আগরতলার স্টুডিওতে রয়েছেন, তবে তিনি মূলত কবিতা থেকে শুরু করে গল্প সব কিছু লেখেন ছদ্মনামে। তার ছদ্মনামটি হচ্ছে স্বর্ণকমলিকা চক্রবর্তী। ছোট বড় সকলের জন্য তিনি লিখেছেন, প্রচুর গল্প রয়েছে, কবিতা রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে। আজ আমার সঙ্গে তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন। তো ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আকাশবাণী আগরতলার স্টুডিওতে। আর আজকে প্রথমেই যেটা জানার পালা, সেটা হচ্ছে কি বই নিয়ে আপনি আলোচনা করবেন?
2: আমি মূলত দুটো বই নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দীপক কুমার চক্রবর্তীর গল্প সমগ্র এক, এটা নিয়ে প্রথমে আলোচনা করছি। আরেকটা পরে করব গীতা ভট্টাচার্যের। তো দীপক কুমার চক্রবর্তীর গল্প সমগ্র এক, তাতে মোট 5টি গল্প রয়েছে। প্রত্যেকটি গল্প আমাদের চারপাশের সামাজিক আয়না। নিজের মুখের সামনে আয়নাকে ধরলে শুধু নিজের মুখটাই দেখা যায়, পারিপার্শ্বিক কোনো কিছু তাতে ধরা পড়ে না। তাই এই গল্পের আয়না যেন সমাজে ছড়িয়ে রয়েছে। গল্পগুলো পড়তে পড়তে সুন্দর ছবিগুলো দেখছিলাম। অঙ্গদান গল্পের বিনোদ বিহারী দত্ত মজুমদার কুষ্ঠবিচার, হাত দেখা এবং প্রতিকার করে থাকেন। দৈনন্দিন নানা সমস্যা জর্জরিত মানুষ উনার কাছে আসে। তিনি নিজের মৃত্যু সময় বিচার করে নিজের অঙ্গদান করার জন্য হাসপাতালে যান। তিনি তো উনার গণনাতে নিশ্চিন্ত ছিলেন, কিন্তু গণনায় যে মিলল না, কারণ সময় পার হয়ে গেল। এই যে বুড়ো বয়সের ভীমরতি, এটা তো অনেকের মধ্যেই নানা রকম রূপে অহরহ আমরা দেখতে পাচ্ছি। কার কখন কিভাবে মৃত্যু হবে এটা কেউ বলতে পারে না, বলা সম্ভব নয়।

কালের অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা উপলব্ধি করতে পারি কে? হয়তো ভবিষ্যতে জল নিয়েই যুদ্ধ বাঁধবে বৈজ্ঞানিকরা বলছেন। তেমনি একটি গল্প জল ছবি। বাড়িতে ফ্ল্যাটে জল না থাকলে কি রকম সমস্যার সম্মুখীন হন সবাই, সেটাই তিনি এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন। একটা লাইনে তিনি লিখেছেন, শুকিয়ে গেছে একুয়ারিয়াম, শুকিয়ে গেছে আমাদের মন, হয়তো জলের জন্য একদিন আমরাও শুকিয়ে যাব, জীবাশ্ম হয়ে থাকব চারদিকে, একোয়ারিয়ামের জল দেবার ক্ষমতাও আমাদের হারিয়ে যাবে, তাই তো জলের অপচয় বন্ধ করতে হবে, বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু হয়, আমরাই তো পৃথিবীকে সুন্দর রাখার চেষ্টা করব, করতে হবে। আর সেটা সম্ভব হতে পারে জল নষ্ট না করে, আমরা এখনই যদি সচেতন না হই আর কবে হব? তিনি খুব অল্প কথায় বৃহত্তর অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমাদের চারপাশে কত টুকরো টুকরো ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোই তো জীবনকে নাড়া দেয়, পাল্টে দেবার চেষ্টা করতে চায়। ম্যাডাম আপনাকে এমনই একটা গল্প, এমন একটা সময় যখন চিঠির যুগ, মোবাইল ফোন তো প্রশ্নই উঠে না, ল্যান্ড ফোনও সবার বাড়িতে ছিল না, সেই সময়ের স্কুলে পড়া ছোট্ট ছেলেটির ভালো লাগতো ভূগোলের দিদিমণিকে। দিদিমণিও যে তিয়াসকে খুব পছন্দ করতেন, দুজনের মধ্যে একটা ভালো লাগা ভালোবাসার বন্ধন তৈরি হলো। দিদিমণি বয়সে অনেক বড়, তবু তিয়াস বুঝতে পারত দিদিমণির বাড়িতে গেলে কোনো কারণে দুজনের হাত লেগে গেলে সে শিহরণ বোধ করত। অথচ তিনি ওর স্কুলের দিদিমণি। এই যে অসম বয়স, সামাজিকতার বাধা নিষেধ, এইসব তোয়াক্কা না করে ভালোবাসা হতে পারে, এটা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে সেটার পরিণতি তো বিয়েতে হতে পারে না, তাই তাদের বিয়েটা হলো না। কিন্তু বিয়ের আগে দিদিমণি ওকে বলল যে সে যেন কাউকে আর ভালো না বাসে, ভালোবাসা হবে কবিতা আর গল্প হবে জীবনসঙ্গী। এখানে লেখক সুন্দরভাবে দুই অসাম্য প্রেমের চিত্র এঁকেছেন, এবং তিয়াস যে দিদিমণিকে ভুলতে পারেনি, ভুলতে পারবে না, সেটা বোঝা গেল সে যখন দিদিমণির পুরনো চিঠি পেয়ে দেখা করতে গেল। তারপর গল্প এমনভাবে বাঁক নিয়েছে যে রুদ্ধশ্বাসে সবাই শেষ না করে উঠতে পারবে না। সমাজের অবক্ষয় তিনি এখানে তুলে ধরেছেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া, বাপের বাড়ি চলে আসা, একাকী একটা মেয়ে যখন ঝড় জলের রাতে বাড়ি ফেরার চেষ্টা করে, তখন তো নর পিশাচরা ধর্ষণ করবে। এই অবক্ষয় থেকে কবে আমরা বেরোতে পারবো জানি না, তবে গল্পটা মনকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। বাবা মৃত মেয়ের কঙ্কাল পাহারা দেয়, তার সাথে কথা বলে। বর্তমান যুগে এমন খবর তো আমরা পত্রিকাতেও দেখতে পাই। লেখক যেন অতি বাস্তব একটি ঘটনাকে কলমে বন্দি করেছেন। আরেকটি গল্প, নাম সেই ছেলেটা। নামটা শুনেই মনে হয় কে সেই ছেলেটা? সেই ছেলেটা যার নাম অগ্নিশরম রায়চৌধুরী, বাবা সংস্কৃত অধ্যাপক। ছেলের নাম তো এমনই রাখবেন, কিন্তু ছেলে যে নাম নিয়ে নাস্তানাবুদ, কেউ ওর নাম উচ্চারণ করতে পারে না, তাই ওর নাম সেই ছেলেটা। যেসব শিশুদের নাম একটু জটিল হয়, তারা সবাই কিন্তু ছোট বয়সে খুব কষ্ট ভোগ করে, বন্ধুরাও তো ছোট, কি করে এত কঠিন নাম উচ্চারণ করবে? তাই তো অগ্নিশরম হয়ে গেল সেই ছেলেটা। এবং ওর ভালো লাগা তৈরি হয়েছিল নীতু নামের একটি ছোট্ট মেয়ের সঙ্গে খেলা করে, সে সম্পর্কে নয়, এমনি মাসির মেয়ে। শিশুরা বর বউ খেলতে খুব ভালোবাসে, ওরাও তাই খেলতো, কিন্তু শিশুরা যে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তাদের মনের অনুভূতি ইচ্ছে সব আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে, এবং এই পরিবর্তনটাই স্বাভাবিক, এবং তখন পরিবারও যেন একটা ছেলে এবং মেয়েকে একসাথে খেলতে দিতে চায় না। এই জিনিসটা লেখক এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলে

করেছেন। ওরা কিন্তু খেলতে চায় কিন্তু পারে না। ছেলেকে ভালো শিক্ষিত করতে সবাই চায়, এটা প্রত্যেক বাবা মায়ের মনের ইচ্ছে। তাই সেই ছেলেটাও সবাইকে ছেড়ে মামা বাড়িতে চলে গেল ভালো স্কুলে পড়তে। কিন্তু শিশু বয়সের বান্ধবীকে যে ভোলা যায় না, এটা যে মনের মণিকোঠায় স্থান করে নেয়। নাম যে মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে, সেই ছেলেটা যেন তার প্রতীক। বন্ধুরা তো খ্যাপাবে, বড় নাম তো ডাকতেও অসুবিধে হয়, নামের কষ্ট যে সেই ছেলেটাকে ছাড়ছে না। ছেলেমেয়েরা যখন বাইরে পড়াশোনা করে, তখন পরীক্ষা শেষের পর বাড়ি আসার আনন্দটা কীরকম, যারা নিজ বাড়ি থেকে পড়াশোনা করে তারা সেটা বুঝতে পারবে না। লেখক এইখানেও সুন্দর বর্ণনার মাধ্যমে বাড়ি আসার অনুভূতি ব্যক্ত করেছেন। সে যেমন বড় হয়েছে, নিতেও যার ছোটটি নেই সেটা যেন সে ওকে দেখার পর বুঝতে পারল। নিজের লম্বা হওয়াটা বোঝা যায় না, কিন্তু বাকিরা কতটুকু লম্বা হলো সেটা দেখে যেন নিজের বড় হওয়াটা বোঝা যায়। মানুষের জীবনে টানাপোড়েন থাকবেই, দিন সবসময় সামনের দিকে এগোতে থাকে। সেই ছেলেটাও কিভাবে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করলেও ছোটবেলার ভালোবাসাকে ভুলে যেতে দেয়নি, সেটাকেই আঁকড়ে ধরেছে লেখক বিস্তারিত তার বর্ণনা করেছেন। আসলে ছোট বয়সের ভালো লাগার অনুভূতির রেশ সারা জীবন থেকে যায়। বড়বেলা অন্য কেউ কাছে এলেও সেটা ক্ষণিকের জন্য হয়, চিরস্থায়ী হয়ে থাকার জন্য আসতে পারে না। এই ব্যাপারটাই যেন ছেলেটা প্রতীয়মান করল। মোক্ষ হলো আত্মার মুক্তি প্রসঙ্গে একটি শব্দ। মোক্ষ হলো অজ্ঞতা থেকে মুক্তি, আত্ম উপলব্ধি, দুঃখ বা বেদনাদায়ক অবস্থা থেকে চিরদিনের নিষ্কৃতি। সবাই জীবনের শেষ পর্যায়ে এসে মোক্ষ লাভ করতে চায়, কিন্তু কয়জনের ভাগ্যে এই মোক্ষ লাভ হয়? মোক্ষধাম গল্পে কামিনীমোহন সূত্রধর সেই মোক্ষ লাভের আশায় বৃন্দাবনের মোক্ষধাম আশ্রমে গিয়ে থাকবেন ঠিক করলেন। সেখানেও অনেক নিয়মকানুন, ডোনেশন ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। যে কামিনীমোহন মদ, মেয়ে মানুষ ও টাকা ছাড়া কিছু চিন্ত না, সে মোক্ষ লাভ করতে চায়? মানব জীবন তো এমনই, একটা সময় জীবনের কোনো চাহিদা যেন থাকে না, তখন খোঁজ হয় মুক্তির। সেই মুক্তি আসে মোক্ষ লাভ থেকে। কিন্তু তিনি যে দুই স্ত্রীকে নিয়ে গিয়েও মোক্ষ লাভ করতে পারলেন না, অদৃষ্টের পরিহাস তো একেই বলে। মানুষ যদি অন্যায়, অপরাধ, অমানবিক কাজ বন্ধ করে সুপথে চলত, তবে তো মানব জীবন সার্থক হতে পারত। কিন্তু মানুষ তো সেটা বোঝে না, তাই বয়স হলে মানুষ তখন নিজেকে শোধরানোর চেষ্টা করে, যেমন কামিনীমোহন করেছিল। শেষ পর্যন্ত সে ক্লাবকে একটি শ্মশান যাত্রার গাড়ি দান করল, এবং সেই গাড়ি প্রথম যাত্রী হলো কামিনীমোহন। সবাই তখন সেই কামিনীমোহনকে ধন্য ধন্য করছে। সারা জীবন মানুষ যাই করুক না কেন, শেষ জীবনে সবাই এমন কিছু করতে চায় যাতে মানুষের কিছুটা হলেও উপকার হয়। লেখক কামিনীমোহন চরিত্রটি অঙ্কন করে মানব সমাজের এই পরিবর্তন সবার মধ্যে হয়ে থাকে বা হওয়া উচিত মনে করেন। হয়তো শেষ জীবনে মানবিক কাজ করলে মোক্ষ লাভ হতে পারে, তার জন্য কোনো মোক্ষ ধামে যাবার দরকার নেই। বাড়ি থেকেও তো মানুষের উপকার করা যায়, যে যেমন পারবে সে ও সাধ্যমতো করবে, তবেই তো লোক ধন্য ধন্য করবে। এটাই মানব জীবন, এটাই মোক্ষধাম, এটাই মোক্ষ লাভ। গীতা ভট্টাচার্যের বই গল্প যখন বাঁচতে শেখায়, দৈনন্দিন নানা সমস্যা জর্জরিত মানুষ যখন এই গল্পগুলো পড়বেন, তখন ক্ষণিকের জন্য হলেও নিজেকে ভুলে যেতে পারবেন, চলে যাবেন অন্য অনাবিল এক সুন্দর জগতে। বইটিতে ছোট ছোট গল্পের আকারে মানুষকে উপদেশ দেওয়া হয়েছে। সেখানে গল্পে যেমন রামায়ণে সীতা রয়েছেন, রয়েছেন বিষ্ণু, রয়েছেন ভগবান বুদ্ধ। প্রত্যেকটি গল্পেই এত সুন্দর শিক্ষা দেয় যে মনে হয় সত্যিই তো এভাবে জীবনশৈলী তৈরি করতে পারলে তো জীবনের সমস্যাগুলো আর থাকবে না।
রাজকন্যা।

আর মুক্তমালা গল্পে দেখতে পাই রাজার মেয়ে জন্মদিনে পাওয়া মুক্তোর মালা রাতে ঘুমবার সময় পাশের টেবিলে খুলে রাখে। একদিন সকালবেলা দেখে টেবিলে মালা নেই, কোথায় গেল তোর মালা? রাজকন্যার মালা কে চুরি করতে পারে? অতএব শুরু হলো খোঁজ খোঁজ। মালা না পাওয়া গেলে রাজা কার গর্দান নেবেন কেউ জানে না। অতএব সবার খাওয়া দাওয়া বন্ধ। রানীমা দেখলেন মেয়ে গলাতেই পড়ে আছে মালা, রাতে খুলতে ভুলে গিয়েছিল। আমাদের আনন্দের অনুভূতি আছে আমাদের মনে, আর আমরা বাইরে হন্যে হয়ে খুঁজে বেড়াই, কিন্তু খুঁজে তো পাই না। আমাদের সুখ আমাদের অন্তরেই থাকে। রাজকন্যার মুক্তমালা দিয়ে লেখিকা সুন্দরভাবে গল্পের মাধ্যমে সেটা মানুষকে বলেছেন। এমন করে সবগুলো গল্পই উপদেশাত্মক। এক একটা গল্প এক এক রকম আঙ্গিকে লেখা। এক সুন্দরী নারীর গল্পে দেখতে পাই কৃষক পুরোহিত বাদশাহ সবাই এই নারীকে বিয়ে করতে চায়, কিন্তু নারীর বক্তব্য যে তাকে দৌড়ে ধরতে পারবে তাকেই সে বিয়ে করবে, কিন্তু কৃষক পুরোহিত দুজনই না দৌড়তে পেরে মারা গেল। বাদশাহ বুঝতে পারলেন এই নারী সামান্য নারী নয়, তাই তিনি নারীর পরিচয় জানতে চাইলেন। নারী ছিলেন এই পৃথিবীর ধন দৌলত। লোভ লালসার পিছনে সারা জীবন মানুষ যদি এইভাবে দৌড়ায় তবে কিছুই পাবে না, শুধু শুধু হয়রান হবে, মৃত্যুবরণ করবে। কাম ক্রোধ লোভ এই তিনটি জিনিস হচ্ছে নরকের দ্বার। এই গল্পের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে এগুলির পিছনে না দৌড়ে জীবনকে সুন্দর শান্তিময় কিভাবে করা যায় সেই চিন্তা করা। এক একটা গল্প যেন জীবনের এক একটা সমস্যা আলাদাভাবে তুলে ধরে কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় তার কথা বলেছে। গল্পগুলো খুব একটা বড় নয়, কিন্তু গভীরতা প্রচুর। মাঝে মাঝে মনে হয় ঠাই যেন পাওয়া যাচ্ছে না, খুঁজতে হবে, উপলব্ধি করতে হবে। নৌকার মালিক ও রংমিস্ত্রি গল্পে এক রংমিস্ত্রি এক নৌকাকে রং করে দেবার 500 টাকার বিনিময়ে চাইল। পরদিন যখন সে মালিকের কাছে টাকা আনতে গেল তখন মালিক বলল যে সে তাকে আরো অনেক বেশি টাকা দেবে, কারণ সে ওর ছেলের প্রাণ বাঁচিয়েছে। নৌকাতে একটা ফুটো ছিল, রংমিস্ত্রি সেটা মেরামত করে তারপর রং করেছিল। ফুটোটা ঠিক করার কথা ওর ছিল না, কিন্তু সে এই অতিরিক্ত কাজটা করেছিল। ফলে মালিকের ছেলে যখন নৌকা নিয়ে নদীতে গেল তখন মালিক ভেবেছিল নৌকা বোধহয় ডুবেই যাবে, তাই সে রংমিস্ত্রিকে ছেলের প্রাণ বাঁচানোর জন্য অতিরিক্ত অর্থ দিল। আমরা যদি কাজের অতিরিক্ত কাজ করি তবে আমাদের মনেও একটা প্রশান্তি আসে, কিন্তু অনেকের মধ্যে এই ভাবটা থাকে যে কেন আমরা অতিরিক্ত কাজ করব। এবং এই মানসিকতার জন্য সেই সব মানুষ কিন্তু মনের শান্তি খুঁজে পায় না। ব্যাঙেদের রাজা চাই, অতএব বিধাতার কাছে আরজি। বিধাতা একটি কাঠের গুড়িকে দেখিয়ে বললেন এই সেই রাজা, কিন্তু কাঠের গুড়ি তো নড়ে না চড়ে না, অতএব আবার আরজি, নূতন রাজা চাই। বিধাতা এক সাপকে দেখিয়ে বললেন এই হলো নূতন রাজা। সাপ সামনে যে ব্যাঙকে পেল খেয়ে ফেললো। বাকি ব্যাঙেরা ভয়ে বিধাতাকে কিচ্ছু বলল না। আগের রাজাই তাদের ভালো ছিল, মানুষের সন্তুষ্টি নাই, অতিরিক্ত চাহিদা ব্যাঙেদের বিপদ ডেকে আনলো। মানুষের ক্ষেত্রেও তাই হয়ে থাকে, সন্তুষ্ট হতে পারে না মানুষ, শুধু আরও চাই আরও চাই এই মনের মধ্যে চলতে থাকে। আমাদের আচরণ আমাদের স্বভাবকে বুঝিয়ে দেয়। কর্মক্ষেত্রে বা জীবনে চলার পথে আমি আমার কর্মমতো ফল পাব, তাই তো সন্দীপ নামে সেই ছেলেটি যখন চাকরির ইন্টারভিউ দিতে গেল তখন কর্মকর্তারা প্রথম থেকেই ওর কার্যকলাপ সিসি ক্যামেরাতে দেখছিলেন। সে সবার সঙ্গে ভালো ব্যবহার অপচয় না করার মানসিকতা দেখিয়েছে, তাই তো অন্যরা কেউ চাকরিটা পেল না, সে চাকরিটা পেয়ে গেল।
আমাদের জীবনে প্রত্যেকের দায়িত্ববোধ ব্যবহারে আমাদের সাফল্যের চাবিকাঠি হয়। এইভাবে প্রতিটি গল্প সুন্দরভাবে আমাদের মনকে নাড়া দিয়ে যায়। সবাই যদি এইভাবে নিজেদের দোষগুলো ছেড়ে দিয়ে নিজেদের গুণাবলী বাড়াতে পারে, তবেই তো এই সুন্দর জীবন পরিপূর্ণতা পাবে। নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন পাঠ প্রতিক্রিয়া। দুটো বইয়ের আলোচনা আজ শুনলেন, আর আলোচনা করলেন লেখিকা শিউলি ভট্টাচার্য। তো আজ একেবারেই সময় শেষ শ্রোতা বন্ধু, আর এই অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করতে পারছি না। আবারও অন্য কোনো দিন সৃজনী অনুষ্ঠানের সৃজন বার্তা পর্বে আপনাদের সঙ্গে আমার কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবাইকে ভালো রাখুন। নমস্কার।
1: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হল।
2: সৃজনী অনুষ্ঠানের সৃজন বার্তা পর্বে আজ শুনলেন লেখিকা শিউলি ভট্টাচার্যের পাঠক প্রতিক্রিয়া। সংযোজনা ছিলেন অঙ্কিতা সিংহ রায়। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আমি আপনারা প্রত্যেকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছে। তেমনি এক অন্যতম সুবিধা হল আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারত বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছরে অনেক দূর এগিয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারত নিয়ে আজ কথা বলবো, যে আয়ুষ্মান ভারত কিভাবে মানুষকে সহায়তা করছে, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ কিভাবে সহায়তা ভোগ করতে পারছেন, কতজনেই বা পারছেন এবং কি কিভাবে সেগুলো গ্রহণ করতে পারছেন তারা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ। ম্যাডাম, ম্যাডাম স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার। নমস্কার আপনাকে।
0: ম্যাডাম, প্রথমেই তো বলছিলাম যে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলবো, যে কেন্দ্রীয় সরকারের আমরা প্রত্যেকেই জানি যে ১২ বছর পূর্ণ হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের। তো এই ১২ বছরে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বিভিন্নভাবে হয়েছে, বিভিন্নভাবে মানুষ সেইগুলো গ্রহণ করতে পেরেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তো ম্যাডাম, প্রথমেই আয়ুষ্মান ভারত যোজনাকে আপনি একজন ডাক্তার হিসেবে কিভাবে ব্যাখ্যা দেবেন?
1: দেখুন, প্রথমে যেটা বলতে হয়, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা, সেটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড একটা ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম, হেলথ ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম। সারা বিশ্বে অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত হলো সবচেয়ে লার্জেস্ট পপুলেশন কভার করে। আমাদের দেশে প্রায় ৫০ কোটি মানুষ আমাদের এই আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। এটি এমন নয় যে শুধুমাত্র গরিব শ্রেণীর লোক আছেন এটার মধ্যে, মধ্যবিত্ত পরিবারের অনেকেও এই তালিকার মধ্যে রয়েছেন। তো সরকারি বেসরকারি অনেকগুলো হাসপাতালেই এরা চিকিৎসা পেতে পারে, বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পায়।
0: তো ম্যাডাম, এই ক্ষেত্রে বলবো, এই যোজনার বা এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি নিয়ে শুরু হয়েছিল?
1: মূল উদ্দেশ্য তো হলো, যেমন আমরা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যে বললাম, এরকম ৫০ কোটি লোক এর আওতাভুক্ত আছে। এর মধ্যে বেশিরভাগই হলো আমাদের সেন্সাস যেটা হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, ওইখানে ইকোনমিক্যালি যারা পুয়ার সেকশনের আছেন ওদেরকে এই আওতায় আনা হয়েছে। তো মেইন হলো কি, ওই পরিবারগুলোর স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, চিকিৎসার জন্য যেন ওদের কোনো অনেক অর্থ কি হয়, ওদেরকে ধার নিতে হয় বা বাড়ি ঘর বিক্রি করে অনেকে ট্রিটমেন্ট করে, তো ওই জিনিসগুলোকে যেন না করা হয় আর কি, ওদেরকে যেন ঋণগ্রস্ত হতে না হয় বা পয়সার অভাবে কেউ চিকিৎসা পেল না, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া, কষ্ট ভোগ করা, ওইগুলো যেন না হয়, ওই জন্যেই বেসিক্যালি এই স্কিমটা চালু করা হয়েছে।
0: সত্যি তাই, সত্যি তাই। ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয় বা কিংবা অর্থের অভাবে মৃত্যু না হয়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত, তাই তো ম্যাডাম?
1: হ্যাঁ, একদম।
0: ম্যাডাম, আমরা ২০৪৭কে বিকশিত ভারতে পরিণত করার লক্ষ্য নিয়েছি, তো এই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে?
1: খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ কি, আয়ুষ্মান ভারত প্রকল্প দিয়ে অনেক লোক চিকিৎসা করছে এবং অনেক প্রত্যেক দিন প্রচুর পরিমাণের লোক এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারছে। তো এটা তো অবশ্যই বিকশিত ভারতের একটা পার্ট আমরা বলতে পারি এটা।
0: সত্যি, সত্যি তাই। কি কি চিকিৎসার

0: পরিষেবা পাচ্ছেন জনগণ?
1: আমি বলি, প্রথমে হলো আয়ুষ্মান ভারত দিয়ে যখন আমরা চিকিৎসা করব, পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয়, সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার, এটা এরকম মানে ওপিডি বেসিসে যেমন আমরা ট্রিটমেন্ট পাই, ওইগুলো কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না। তো ধরুন অ্যাডমিশনের পরে, যেমন ধরুন কোনো হার্টের রোগ, ক্যান্সার, কিডনির রোগ, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স বা মাতৃত্বজনিত কোনো জটিলতা, শিশু চিকিৎসা, ওই রকম বিভিন্ন ধরনের প্যাকেজ আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত রয়েছে। না মানে হসপিটালে ভর্তি হতে হবে এরকম না, মানে ওপিডি বেসিস হয় না আর কি ট্রিটমেন্ট।
0: আচ্ছা,
1: ট্রিটমেন্ট তো জেনারেলি ওপিডি আর আইপিডি এরকম হয় না। ওপিডি বেসিসে কি হয়, যেমন আমরা গেলাম, ডাক্তার দেখালাম, দেখিয়ে আমরা প্রেসক্রিপশন করে, আমাদের অ্যাডভাইস দেয়, মেডিকেল অ্যাডভাইস নিয়ে আমরা আসি। এই ক্ষেত্রে আমাদের ইন পেশেন্ট হতে হবে, ভর্তি হতে হবে, কারণ প্রকল্পটাই মেইনলি সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ারের জন্য। তো যেই ট্রিটমেন্টগুলো ওপিডি বেসিস হয়, এখানে তো আর অ্যাডমিশনের প্রয়োজন হয় না, ডাক্তারবাবু বুঝেই ওনাদেরকে ওপিডি অ্যাডভাইস দেয়। কোনো পেশেন্ট যদি ওপিডিতে আসে, দেখেন যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওইখান থেকেই উনি অ্যাডভাইস করবেন, ট্রিটিং ডক্টর অ্যাডভাইস করবে যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওনারটা আবার আয়ুষ্মানে হয়ে যায়। কিন্তু ওপিডি থেকে দেখে যে পেশেন্টকে আমরা ওপিডি অ্যাডভাইস দেই, ওইগুলো আয়ুষ্মানের আওতায় পড়ে না।
0: হাসপাতালে ভর্তি হলেই যদি আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত থাকে, তবে সেটা পরিষেবা পেয়ে যাবে। একজন মানুষ ধরুন হাসপাতালে গেল, আয়ুষ্মান তার করা নেই বা আধার লিংক নেই, সেক্ষেত্রে সে কি করবে?
1: আধার লিংক যদি না থাকে, মানে আধার লিংক নেই মানে আধার লিংক ফোনে, ধরুন আধার লিংক ফোন নেই, ওই ক্ষেত্রে আমরা মানে ফিঙ্গারপ্রিন্টস কিংবা আইরিস স্ক্যানার ওইগুলো দিয়ে মানে কার্ড করাতে পারি। কিন্তু আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি কার্ড করানোর জন্যে, নতুবা অনেক ভুয়ো কার্ড হয়, এক একজনের দুটো তিনটে করেও হতে পারে, মানে ওই রকম লোক আমরা, যার আধার কার্ড নেই ওর কিন্তু আয়ুষ্মান কার্ড আমরা বানাতে পারবো না। কারণ আয়ুষ্মান কার্ডের মেইন ক্রাইটেরিয়াই হলো যে আমার আধার অথেন্টিকেশন করতে হবে। এবার আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক নাই থাকতে পারে, ওই ক্ষেত্রে ধরুন ফিঙ্গারপ্রিন্টস বা আইরিস স্ক্যানার দিয়ে আমরা করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হয়, ওদের ফিঙ্গারপ্রিন্টস অনেক সময় ম্যাচ করে না, ওই 5 বছর পর পর আধার আপডেট করতে হয়, যেটা ওইটা যদি কারোর ক্ষেত্রে না হয়ে থাকে, ওদের ফিঙ্গারপ্রিন্টস চেঞ্জ হয় বাচ্চাদের, তখন আমরা ওই আইরিস দিয়ে করি, তখন একটু প্রবলেম হয় আমাদের জন্য, একটু চ্যালেঞ্জ হয়ে যায় ওইটা করা। তো ওই জন্য আমরা সবাইকে বলি আর কি, আধারটা আপডেট থাকলে ভালো, আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে ফোনে ওটিপি আসে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আদারওয়াইজ তো ওই ফিঙ্গারপ্রিন্টস, আইরিস স্ক্যানার ওইভাবে করতে হয় বা ফেস স্ক্যান করে। বাচ্চাদেরই মেইনলি প্রবলেম হয়, ওদের ফেসও চেঞ্জ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না, ওই জন্য আধার আপডেট থাকলে ভালো আর কি।
0: অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে দুর্ঘটনার কবলে পড়ে কোনো না কোনোভাবে আহত হয়েছেন বা বিশেষভাবে আহত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আধার লিংক করানোটা অনেকটা কষ্টসাধ্য হয়, তখন আপনারা কি করেন?
1: ওই জন্য আমরা আগে থেকেই বলি যে কখন এই কার্ডটার প্রয়োজন হবে, এটা আমরা কেউ জানি না। ওই জন্য সবাইকে বলি যে সময় যেহেতু আছে এখন আমাদের হাতে, যাদের এরকম হয়নি, আমি মানে বলি কাউরেই দরকার না হোক এরকম, কিন্তু বলতে তো পারি না, ওই রকম অ্যাক্সিডেন্ট হতে পারে বা কিছু একটা হলো যে কার্ড করার সুযোগ থাকে না। অনেক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের যে কার্ড করার আমরা সুযোগ পাইনি। একটা তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পেশেন্টের, যার ফোনও ক্র্যাশ হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টে, ছেলেটার হাত নষ্ট হয়ে গেছে, মুখ থেতলে গেছে, ওই ক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়েছে, মানে ওর আধার অথেন্টিকেশন। কার্ড করাতে যেমন আধার অথেন্টিকেশন দরকার হয়, তেমনি অ্যাডমিশনের সময়ও আধার অথেন্টিকেশন দরকার হয়, পুরো সিস্টেমটাই আধার বেসড। তো যার জন্যে মানে সবাইকে ওই জন্যে বলি আর কি, যে কার্ড করিয়ে নাও, আর আধারটা আপডেট থাকলে ভালো কি, কার্ড করাতেও সুবিধা হয়, প্লাস অ্যাডমিশনের সময় আধার অথেন্টিকেশনটা হয়ে যায়।
0: আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কতজন আয়ুষ্মানের অন্তর্ভুক্ত রয়েছেন?
1: আমাদের তো দেখুন, মানে আমরা যদি পিএমজেওয়াই বলি, আমরা যেটা বলছি আজকে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই, এটাতে আমাদের যেরকম টার্গেট ছিল, আমাদের ফ্যামিলি কাভারেজ হয়ে গেছে মোটামুটি। ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন লোক রয়েছে, 4 জনেরই কার্ড হয়ে গেছে বা 1 জনের কার্ড হয়েছে, আমরা কভার ধরি এই ফ্যামিলিটাকে। তো আমাদের ওইরকম মানে ফ্যামিলি কভারেজ হয়ে গেছে, তার মধ্যে বিক্ষিপ্তভাবে হয়তো ধরুন কোনো কোনো ফ্যামিলিতে 1-2 জন করায়নি, ওনাদেরকে আমরা বলছি যে কার্ডটা যেন করিয়ে নেয়।
0: এরকম কোন ধরনের পরিবারকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হচ্ছে?
1: মেইনলি তো বললাম যেটা ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে 2011-এ যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্ট, যাদের ডিনোট করা হয়েছে, ওই ফ্যামিলিগুলো প্রত্যেকটাই আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরেও আমাদের যেটা স্কিম রয়েছে, সিএমজেএওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই স্কিমের মধ্যে যারা মানে পিএমজেওয়াই কার্ড পায়নি ওদেরকেও ইনক্লুড করা হয়েছে, ওদেরকে ইনক্লুড করা হয়েছে মেইনলি সিএমজেওয়াই। তো পিএমজেওয়াই তো প্রথম আমাদের এটাই ছিল যে ওই সেন্সাস অনুযায়ী যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্টে আছে, তারপর আমাদের যতজন হেলথে আশাকর্মী রয়েছে

এতক্ষণ নজরুলগীতি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

দম্বে বলেছে, রসরাজ পাশে দক্ষে বলে ছেলেটা খুব মুশকিলে পড়বে, ও আর এগোতে পারবে না, জগদম্বে নিয়েছে ও মিল করতে পারবে না। জগদম্বে কথাটা যখন রেখেছে মিল করা খুব মুশকিল হবে, কিন্তু দা ঠাকুর বলে যাচ্ছেন

দশ ভুজা সেদিন তোমার করব পূজা, যখন মা নির্মলের মতো লক্ষ টাকা জমবে, যখন মা

বাহবা দিয়ে উঠলেন রসরাজ। বলে বাবা আশ্চর্য, তুমি বলেছ তো, আমি জগদম্বের শুনে ভাবছিলাম কি মিল করবে তুমি, তা আর একটা অন্তরটা করতে পারো? দাদাবাবু বলছে তাহলে আমায় আর একবার আশীর্বাদ করে দিন। পারছি করেছি বল। দাদা ঠাকুর বলছেন যত

লাগায় লাঠা তাই পালিয়ে গেলাম ক্যালকাটা। জঙ্গিপুর থেকে এসেছেন, যত পাওনাদার লাগায় লাঠা তাই পালিয়ে গেল।

সেই সময় নির্মলবাবু বেরিয়েছে, এক আত্মীয়কে বলছেন, ছি ছি ছি ছি, আবার এই বিড়কি কাপড় পরেছ কেন, আমাদের খাদি কি নেই? ওইটা কানে গেছে দা ঠাকুর। রসরাজ যেই বলেছে আর একটা অন্তরা করতে, তাহলে বলবো আর একটা অন্তরা? তাহলে হ্যাঁ বাবা বলো, পারো যদি বলো। দা ঠাকুর বলছেন, দেশের দুঃখ দেখে গাঁধে, দেশের দুঃখ দেখে গাঁধে, পড়তে বলে গেল খাদি। দেশের দুঃখ দেখে গাঁধে, পড়তে বলে গেল খাদি, যত হারাম।

15 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 হায়ং খোরাং, 7:05 রবিকিরণ, 7:45 উবিজ্ঞাপন, 8:40 সুমেন কচি কাচাদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা শুনবেন, 9:30 বাংলা আধুনিক গান, 10:00 শুনবেন ককবরক সংযোজনা হিন্দি ছবির গান, 10:55 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব, এরপরে শুনবেন বাংলা এবং ককবরক তর্জমা, শুনবেন বেলা 1:05 অঙ্গনা, দুপুর 1:40 লোকগীতি, 1:50 রবীন্দ্রসঙ্গীত, এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি, বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:30 ঘর গৃহস্থের আসর, 8:05 মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক তর্জমা, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 শুনবেন হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদ।

পূরক সংযোজনা হিন্দি ছবির গান। সকাল 10:55 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব। এরপরে শুনবেন বাংলা এবং ককবরক তর্জমা। শুনবেন বেলা 1:05 অঙ্গনা, দুপুর 1:40 লোকগীতি, 1:50 রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর, 8:05 মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক তর্জমা, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 শুনবেন হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন, 9:15 স্পটলাইট, 9:30 রবীন্দ্রসঙ্গীত, 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 34-27 সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.8 এবং 27.3 সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 65%। আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা এবং অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ